হে সংসার, আমাকে বারেক ফিরে চাও পশ্চিমে যাবার মুখে, বর্জন করুণামরে উপেক্ষিত ভিক্ষুকের মতো, জীবনের শেষ পাত্র উচ্ছলিয়া দাও পূর্ণ করি, দিনান্তের সর্বদান যজ্ঞে যথা মেঘের অঞ্জলি, পূর্ণ করি দেয় সন্ধ্যা, দান করি চরম আলো রজস্র ঐশ্বর্যরাশি, সমুজ্জ্বল সহস্র রশ্মির সর্বহর আধারের দস্যুবৃত্তি ঘোষণার আগে। শুনছিলেন প্রান্তিক কাব্য গ্রন্থের ষষ্ঠ রচনা, এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছিলেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গান অনুষ্ঠান আনন্দধ্বনি। ঘড়িদের সময় 5:42, সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌমকান্তি 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। সকাল 6টা থেকে শুনবেন অনুষ্ঠান ভোরাই, উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রান্তিক কাব্যগ্রন্থ থেকে বিভিন্ন রচনা শুনছেন। সপ্তম রচনা, একই অকৃতজ্ঞতার বৈরাগ্য প্রলাপ ক্ষণে ক্ষণে, বিকারের রোগী সম অকস্মাৎ ছুটে যেতে চাওয়া আপনার আবেষ্টন হতে, ধন্য জীবন মোর এই বাণী গাব আমি প্রভাতে প্রথম জাগা পাখি, যে সুরে ঘোষণা করে আপনাতে আনন্দ আপন, দুঃখ দেখা দিয়েছিল খেলায়েছি দুঃখ নাগিনীরে ব্যথার বাঁশির সুরে, নানা রন্ধ্রে প্রাণের ফোয়ারা করিয়াছি উৎসারিত অন্তরের নানা বেদনায়, এঁকেছি বুকের রক্তে মানসীর ছবি বারবার, ক্ষণিকের পটে মুছে গেছে রাত্রির শিশির জলে, মুছে গেছে আপনার আগ্রহ স্পর্শনে, তবু আজও আছে তারা সূক্ষ্ম রেখা স্বপনের চিত্রশালা জুড়ে, আছে তারা অতীতের শুষ্ক মাল্যগন্ধে বিজড়িত, কালের অঞ্জলি হতে ভ্রষ্ট কত অব্যক্ত মাধুরী রসে পূর্ণ করিয়াছে থরে থরে মনের বাতাস। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

প্রান্তিক কাব্যগ্রন্থের সপ্তম রচনা শুনছেন। সপ্তম রচনাটির বাকি অংশ। প্রভাত আকাশ যথা চেনা অচেনার বহু সুরেই কুজনে গুঞ্জনে ভরা, অনভিজ্ঞ নবকৈশরের কম্পমান হাত হতে স্খলিত প্রথম বরমালা কণ্ঠে ওঠে নাই, তাই আজিও অক্লিষ্ট অমলিন আছে তার অস্ফুট কলিকা। সমস্ত জীবন মোর তাই দিয়ে পুষ্পমুকুটিত, পেয়েছি যা অযাচিত প্রেমের অমৃত রস, পাইনি যা বহু সাধনায় দুই মিশেছিল মোর পীড়িত যৌবনে, কল্পনায় বাস্তবে মিশ্রিত সত্যে ছলনায় জয় পরাজয় বিচিত্রিত নাট্যধারাবে আলোকিত রঙ্গমঞ্চে প্রচ্ছন্ন নেপথ্যভূমে সুগভীর সৃষ্টি রহস্যের যে প্রকাশ পর্বে পর্বে পর্যায়ে পর্যায়ে উদ্বারিত আমার জীবন রচনায়, তাহারে বাহন করি স্পর্শ করেছিল মোরে কতদিন জাগরণ ক্ষণে অপরূপ অনির্বচনীয়। আজি বিদায়ের বেলা স্বীকার করিব তারে সে আমার বিপুল বিস্ময়, গাবো আমি হে জীবন অস্তিত্বের সারথি আমার, বহু রণক্ষেত্র তুমি করিয়াছ পার, আজি লয়ে যাও মৃত্যুর সংগ্রাম শেষে নবতর বিজয় যাত্রার। আনন্দধ্বনি অনুষ্ঠান শেষ করব শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে বিশ্ব যখন নিদ্রামগ্ন। এই গানটি শুনতে শুনতে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সৌম্যকান্তি এতক্ষণ সঙ্গে ছিলাম, যারা সঙ্গে রয়েছেন টিউন করে রয়েছেন সকলকে অনেক ধন্যবাদ অভিনন্দন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানে সঙ্গে থাকতে পারবো এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা। শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা। 100.1 এফএম গোল্ডে
2: আমি অর্পিতা আপনাদের সাথে হচ্ছে কথা। প্রভাত বিনায়
3: কথা হচ্ছে আপনাদের সাথে, আমি অর্পিতা আপনাদের সঙ্গে বলছি কথা। আর প্রভাত বিনায় আমরা থাকি এমন কোনো বিষয় নিয়ে যেই বিষয়ে আছে আমাদের ভালোবাসা, ভালো লাগা, শ্রদ্ধা, নিবেদন, সব কিছু, সমস্ত কিছু নিয়ে প্রভাত বিনায় হয় কথা। আজকে বৌদ্ধ ধর্মের কিছু বিশেষ কথা বলবো। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সম্বন্ধে আমরা যদি কিছু সামঞ্জস্য খুঁজতে যাই, তাহলে দেখব দুই ধর্মের দেবদেবীর সম্পৃক্ততা অনেকটা ক্ষেত্রেই কিন্তু এক। এবং বৌদ্ধ ধর্মের যে দেবদেবীর কথা আমরা পাই, সেটা অনেকাংশেই দেখা যায় হিন্দু ধর্মের দেবদেবী থেকে সেই দেবদেবীর কল্পিত রূপ আরোহিত হয়েছে। এবং যদি তন্ত্রমতে বৌদ্ধ ধর্মের আলোচনা আমরা করি, তন্ত্র শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে কল্পিত দেবী সাধনা বা দেবী পূজা। সেই তন্ত্রমতে যদি বৌদ্ধ ধর্মের আঙ্গিকে আলোচনা করা যায়, দেখা যাবে অধিকাংশ দেবদেবী কিন্তু হিন্দু দেবদেবী থেকেই এসেছেন। লক্ষ্য করে দেখা যায় যে এই যে হিন্দু দেবী তারা, সেই তারা দেবীকে আমরা কিন্তু বৌদ্ধ মতে উগ্র তারা বা একজটা দেবী হিসেবে দেখি। এবং হিন্দু এবং বৌদ্ধ উভয় তন্ত্রমতেই এই দেবীর রূপের বর্ণনার সাদৃশ্য প্রচুর। সরস্বতী হিন্দু ধর্মে পূজিতা, কিন্তু বৌদ্ধ তন্ত্রমতে এই দেবীরও বিভিন্ন বর্ণনা দেখা যায়। যেমন সুবন্ধুর বাসব দত্তায় বেতালা দেবীর মন্দিরের উল্লেখ আছে। বৌদ্ধ তন্ত্রমতেও বজ্র বেতালির কথা রয়েছে। মার্কিণ্ডেয় চণ্ডীতে শক্তির মায়ুরী, কৌবেরী, অপরাজিতা, কপালিনী, বারাহী, ভীমা ইত্যাদি রূপ রয়েছে। তেমনি বৌদ্ধ মতে ভীমা, অপরাজিতা, বজ্র বারাহী, কপালিনী, কৌবেরী, মায়ুরী দেবীর উল্লেখ আমরা পাই। আসলে কোথাও গিয়ে বৌদ্ধ ধর্মমত হিন্দু ধর্মমত থেকেই কিন্তু এসেছিল। যখন ব্রাহ্মণ্য ধর্মমতের উগ্র তার ফলে যখন আমরা দেখি বৌদ্ধ ধর্মের উদ্ভব ঘটল, বৌদ্ধ ধর্মের যা কিছু সারবস্তু সেটা কিন্তু হিন্দু ধর্মের উপনিষদ, পুরাণ, বেদ, বেদাঙ্গ, বেদান্ত থেকেই কিন্তু উদ্ধৃত হয়।

রয়েছে। আজকে সেরকমই কিছু কথা আপনাদের সাথে থাকবে প্রভাত বীণায়, কিছু এমন দেবদেবীর কথা যাদেরকে আমরা দুই ধর্মমতেই পাই এবং অদ্ভুতভাবে তাদেরকে আমরা মেনেও চলি এবং তারা খুব আকর্ষণীয়। এখনও দুই ধর্মমতের মধ্যে তাদের কিছু আকর্ষণীয় গল্প বা কথা নিয়ে আমি থাকবো অর্পিতা আপনাদের সাথে।

প্রভাত বিনায়, আমি অর্পিতা। আপনাদের সাথে কথা হচ্ছে বৌদ্ধ ধর্মমত এবং হিন্দু ধর্মমতে, তন্ত্রমতে যে সমস্ত দেবদেবী আছেন তাদের কথা। আসলে হিন্দু এবং বৌদ্ধ তন্ত্র বলে আলাদা করে কিছু নেই এবং মূল দর্শন সাধনা বিষয়ের মধ্যে কোনো তফাত নেই। যদিও তন্ত্র সাধনা একটি স্বতন্ত্র সাধনা পদ্ধতি, বিভিন্ন তত্ত্বর সাথে যুক্ত হয়ে হিন্দু মতে তারা হিন্দু তত্ত্বর সাথে যুক্ত হয়ে হিন্দু তন্ত্রের রূপ ধারণ করেছে, আবার বৌদ্ধ তত্ত্বের সাথে যুক্ত হয়ে বৌদ্ধ তন্ত্র রূপ ধারণ করেছে। উভয় ক্ষেত্রে যদি আমরা দেখি দেবদেবী, উপদেবী, ডাকিনী, যোগিনী, যক্ষ, রক্ষ প্রভৃতির বর্ণনা সবই প্রায় এক এবং পূজাবিধি, ধ্যান অর্চনাবিধি সবই প্রায় এক। উভয় ক্ষেত্রেই সমাজের বিভিন্ন স্তরের প্রবণতায় পরিকল্পিতভাবে স্থানীয় দেবদেবীদের মিশ্রণ পরিলক্ষিত হয় এবং এই যে আমরা যেমন দেবী চণ্ডী শিবকে দূতরূপে পাঠিয়েছিলেন বলে দেবীকে শিবদূতি বলা হয়, সেরকমই বৌদ্ধ তন্ত্র মতে এই দেবীকেই আবার কালদূতি নামে আমরা জানি। পর্ণশবরী দেবী দুর্গার একটি প্রসিদ্ধ নাম। পর্ণপরিহিতা পর্ণশবরীর কথা বৌদ্ধ সাধন মালাতে পাওয়া যায়। কালী ও ছিন্ন মস্তা যা দশমহাবিদ্যার অংশ, আমরা বৌদ্ধ ধর্মেও এর দেখা পাই। ইনি ভয়ঙ্করী, দুই হস্ত বিশিষ্টা, অগ্নি কোনস্থিতা নীল বর্ণা, এক হাতে কঙ্কাল অন্য হাতে অস্ত্র, সবের উপর অবস্থিতা। তো এইরকম অনেক দেবদেবী আছেন যাদের অদ্ভুতভাবে, ভীষণ কাকতালীয়ভাবে একই রূপ হিন্দু এবং বৌদ্ধ মতে। আজকে কথা হচ্ছে তন্ত্র সাধনায় হিন্দু এবং বৌদ্ধ দেবদেবীদের সাযুজ্য নিয়ে। থাকবো আরও কথায় এবং গানে।

বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রমতের দেবদেবীদের নিয়ে আমি অর্পিতা আপনাদের সাথে কথায় এবং গানে আছি। কথা হচ্ছে বৌদ্ধতন্ত্র এবং হিন্দু তন্ত্রমতের দেবদেবীদের নিয়ে। বৌদ্ধতন্ত্র গ্রন্থ সাধনমালায় উড্ডিয়ান, কামাখ্যা, শ্রীহট্ট এবং পূর্ণগিরি এই চারটি তন্ত্র পীঠস্থানের উল্লেখ আছে, যা বৌদ্ধদেবী বজ্রযোগিনীর পূজার জন্য বিখ্যাত ছিল। এছাড়া নালন্দা, সারনাথ, বিক্রমশিলা, অদন্তপুরী, জগদ্দল ইত্যাদি প্রাচীন বৌদ্ধ বিদ্যাপীঠস্থান বজ্রযান অর্থাৎ বৌদ্ধতন্ত্র অনুশীলনের জন্য বিখ্যাত। পূর্ববঙ্গ, আসাম এই তন্ত্রমতের আদি স্থান। এই স্থানে তান্ত্রিক বজ্রযানের উৎপত্তি হয়েছিল। সেই স্থান থেকেই নিকটবর্তী প্রদেশগুলিতে তা পরে পরবর্তীকালে ছড়িয়ে পড়ে। তন্ত্র এবং যোগ মার্গের উপদেশ দেওয়া হতো, ছাত্রদের শিক্ষা দেওয়া হতো। বাংলা, বিহার এবং উড়িষ্যায় বজ্রযানের প্রভাব ছিল অত্যধিক এবং এই সকল স্থানে বৌদ্ধ দেবদেবীদের মূর্তি সর্বাপেক্ষা বেশি দেখা যেত। বৌদ্ধ তান্ত্রিক দেবদেবীদের সাধনার কথা গুহ্য সমাজতন্ত্রে উল্লেখিত হয়। লামা তারানাথ নামক এক তিব্বতীয় বৌদ্ধ পণ্ডিতের মতে তন্ত্রের উৎপত্তি আগেই হয়েছিল, কিন্তু প্রায় 300 বছর সুপ্ত অবস্থায় ছিল তা, গোপনভাবে ছিল গুরু শিষ্য পরম্পরায়। পাল রাজত্বের সময় সিদ্ধাচার্যদের দ্বারা তা পরবর্তীকালে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.

বৌদ্ধ এবং হিন্দু ধর্মমতের যে দেবদেবীদের কথা নিয়ে আমি আছি অর্পিতা, আপনাদের সাথে প্রভাত বিনয়। আসলে শক্তির ধারণার ফলে আদিম তান্ত্রিক আচার অনুষ্ঠানের মহাযান বৌদ্ধ ধর্মে সম্পৃক্ত হয়। বৌদ্ধ গুহাতন্ত্রে, বৌদ্ধ গুচ্ছতন্ত্রে মুদ্রা, মাংস এগুলিকে সাধনার অঙ্গ হিসেবে গণ্য করা হয় এবং নারী পুরুষের সম্মিলিত মিলনকে বুদ্ধ বোধিসত্ত্ব তাদের শক্তিসমূহ উপস্থাপিত হতে শুরু করে। এই সমস্ত গুহ্য রহস্যময় গোরার্থক মন্ত্র, যন্ত্র ধারণী বীজ আদিম কৌম সমাজের জাদু শক্তিতে বিশ্বাস থেকে উদ্ভূত। মূলত বৌদ্ধতন্ত্রের আচার্য অসঙ্গ সম্বন্ধে বলা হয়েছে,

পর্বত কান্তারবাসী সুবৃহৎ কৌম সমাজকে বৌদ্ধধর্মের সীমার মধ্যে আকর্ষণ করার জন্য ভূত প্রেত যক্ষ রক্ষ যোগিনী ডাকিনী পেশাচ এবং মাতৃকাতন্ত্রে নানান দেবীদেরকে অসংখ্য মহাযান দেবায়তনে স্থান দেওয়া হয়েছিল। নানান গুচ্ছ মন্ত্র যন্ত্র ধারণী প্রবেশ করেছিল মহাযান ধ্যান কল্পনায় পূজাচারে আনুষ্ঠানিক ক্রিয়াকর্মে। এবং এই যে রহস্যময় গুচ্ছ গোড়ার্থক মন্ত্র যন্ত্র ধারণী বীজ মণ্ডল, এগুলি সমস্তই আদিম কৌম সমাজের জাদু শক্তি থেকে উদ্ভূত। বৌদ্ধ দোহা বা গীতিগুলির মধ্যে আমরা এক দেবীকে দেখতে পাই, যেই দেবী নৈরাত্তা নৈরামণি ডম্বি চণ্ডালী মাগঙ্গী সর্বরী নানান নামে পরিচিত।

বৌদ্ধ তন্ত্রমতের আমরা দেখতে পাই আদিবুদ্ধির পঞ্চ প্রকারের ধ্যান আছে এবং প্রত্যেকটি ধ্যান থেকে এক একজন ধ্যানী বুদ্ধের উদ্ভব হয়েছে। এরা হলেন বৈরোচন, রত্নসম্ভব, অমিতাভ, অমোঘ সিদ্ধি এবং অক্ষোভ্য। এই পঞ্চ ধ্যানী বুদ্ধই যথাক্রমে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এই পঞ্চস্কন্ধের দেবতা। সৃষ্টি এই পঞ্চস্কন্ধাত্মক। এই পঞ্চ ধ্যানী বুদ্ধের পঞ্চশক্তি তারা অর্থাৎ বজ্রধাত্তেশ্বরী, মামুখী, পাণ্ডুরা, আর্যতারা এবং লোচনা। বহুকাল অব্দি এই দেবীরা যাদের কথা বললাম পঞ্চবুদ্ধের পঞ্চশক্তি তারা যন্ত্রে থাকতেন, তাদের কোনো মূর্তি ছিল না, ক্রমে তাদের মূর্তি দৃশ্যমান হলো। পঞ্চধ্যানী বুদ্ধের পঞ্চশক্তিতে পাঁচজন বোধিসত্ত্ব হলেন, তাদের মধ্যে মঞ্জুশ্রী এবং অবলোকিতেশ্বর প্রধান। আমরা বর্তমানে দেখতে পাই অমিতাভ প্রধান ধ্যানী বুদ্ধ, তার বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর প্রধান বোধিসত্ত্ব, পঞ্চ তথাগত অর্থাৎ মনুষ্যদেহের মস্তক, মুখ, হৃদয়, নাভি ও পাদদেশ এই পঞ্চস্থানে অধিষ্ঠান করেন। বৌদ্ধতন্ত্রে বলে সাধনা করলে প্রথমে নাকি শূন্যতার বোধ হয়, দ্বিতীয়ত বীজমন্ত্রের দর্শন হয়, তৃতীয়ত বীজমন্ত্র থেকে বিম্ব অর্থাৎ দেবতার অস্পষ্ট আকার দেখা যায়, অবশেষে দেবতার সুস্পষ্ট মূর্তি দর্শন হয়, যেই মূর্তি অতি রমণীয়, সর্বাঙ্গ সুন্দর, কল্পনার অতীত, স্বর্গীয় বর্ণে রঞ্জিত, নানা প্রকার দিব্য বস্ত্র, অলঙ্কার এবং অস্ত্র শস্ত্রে শোভিত। এবং সেই দেবতাকে যখন একবার দেখা যায় সেই দৃশ্য নাকি অবলোকন করলে আর ভোলা যায় না।

বুদ্ধ তন্ত্রমতের দেবদেবতাদের কথা নিয়ে প্রভাত বিনায়। আমি অর্পিতা আপনাদের সাথে এতক্ষণ ধরেছিলাম। আসলে হিন্দু এবং বৌদ্ধ ধর্মমত মূলত একই উপনিষদ থেকে উদ্ভূত। আসলে যদি এই যে যার কথা এতক্ষণ ধরে অনেক অনেক দেবীদের কথা বললাম, তার মধ্যে আরও কয়েকটা কথা যুক্ত করি। ডাকিনী যোগিনী পিশাচী যক্ষিণী ভৈরব বুদ্ধগণের উপাস্য হয়ে দাঁড়িয়েছিল, যখন আমরা দেখতে পাই যে নানান পুজো পদ্ধতিতেও কিন্তু হিন্দু এবং বৌদ্ধ ধর্মের তন্ত্রমতের মিল রয়েছে, এবং নানান যোগিনীদের ধ্যান এতে রয়েছে, এবং তাদের কিছু জনের নাম হিন্দু মতেও আমরা পেয়েছি। যেমন ওই যে বলছিলাম বজ্রবারাহী বজ্রযোগিনী, বারাহী এবং যোগিনীর কথা, এছাড়া মায়ুরী দেবী, যিনি মহামায়ুরী নামে বৌদ্ধ তন্ত্রমতে আছেন, মায়ুরী নামে আছেন হিন্দু তন্ত্রমতে, এদের নানান কথা কিন্তু আমরা দেখতে পাই। বৌদ্ধতন্ত্রেও দেখতে পাই করুণারূপী ঈশ্বর এবং প্রজ্ঞারূপিণী দেবী ভগবতীকে নিয়ে এক তান্ত্রিক সাধনা গড়ে উঠেছে, এবং অর্ধনারীশ্বরের তত্ত্ব কিন্তু রয়েছে হিন্দু মতের মতন, এবং নানান রকমভাবে আমরা সেই অর্ধনারীশ্বরের তত্ত্ব কিন্তু বৌদ্ধ ধর্মমতেও দেখতে পাই। শ্রী হে বজ্র, শ্রী হে রূপ, শ্রী বজ্রধর, শ্রী বজ্রেশ্বর ইত্যাদি নানান রূপে সর্বেশ্বর ভগবানকে আমরা পাই, এবং সর্বেশ্বরী দেবীকেও নানান নামে পাই। কোথাও বজ্রধাত্রেশ্বরী, কোথাও বজ্রবারাহী, কোথাও ভগবতী প্রজ্ঞা, প্রজ্ঞাপারমিতা, কোথাও দেবী নৈরাত্মা। মূলত তাহলে দেখা গেল যে হিন্দুদের যে মহেশ্বর মহেশ্বরী শিব দুর্গা, বৌদ্ধদের তিনি বৌদ্ধ মতেই তিনি সর্বেশ্বর সর্বেশ্বরী, কোথাও গিয়ে একাকার হয়ে রয়েছেন। অদ্বৈত তত্ত্ব একই, মানে হিন্দু এবং বৌদ্ধ তন্ত্রমতের মূল যে তত্ত্ব সেই তত্ত্ব কিন্তু এক। এই নিয়ে আরও কথা আবারও কোনো দিন হবে, কারণ সত্যি কথা বলতে এই আলোচনার কোনো শেষ নাই। কিন্তু আজকের মতো আমাকে বিদায় নিতে হবে, আর বিদায় নেওয়ার কালে একেবারে শেষ কথা বলে যাই। নিহরঞ্জন রায়ের পর্যবেক্ষণ হল বজ্রযান এবং কালচক্রযানে ব্যবহারিক ধর্মানুষ্ঠানের ক্ষেত্রে ক্ষীণ হলেও শ্রাবকযান এবং মহাযান বৌদ্ধ ধর্মের কিছু আভাস তখনও কিন্তু বিদ্যমান ছিল, কারণ বৌদ্ধতন্ত্রের পরিণতি ক্রমশ সেটা হ্রাসমান কেন হয়ে গেল ভারতবর্ষে।

বাহিনী নিহারঞ্জন রায়ের একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে। এই ধর্মমতের ব্যবহারিক অনুষ্ঠান কমে আসতে থাকল, সাথে সাথে গুহ্য সাধনা বাড়তে আরম্ভ করল এবং দেখা গেল গুহ্য সাধনটাই প্রবল এবং প্রধান হয়ে পরবর্তীকালে দেখা দিল। এবং এই তন্ত্রমতের সাধনা এখনও সেই গুহ্য মতেই হয়ে আসছে, সেটাই নিহারঞ্জন রায়ের পর্যবেক্ষণ। যেতে যেতে রেখে যাই গান, কথা হবে আবার অন্য কোনো দিন।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি মনের মেলোডি।

আজকে 2রা জুলাই, আর আজকের দিনটি সারা বিশ্বে পালিত হয় এমন একটি দিন হিসেবে, যেই দিনটি কিছুটা কল্পবিজ্ঞান, কিছুটা বিজ্ঞান, কিছুটা মহাকাশ বিজ্ঞান সব কিছুর সাথে জড়িত। এবং আমাদের ঠিক ছোটবেলা থেকেই এই জিনিসটির প্রতি আমাদের ভীষণ ভীষণ আকর্ষণ। আজকে বিশ্ব ইউএফও দিবস। ইউএফও বলতে নিশ্চয়ই সবাই আমরা জানি যে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, অজানা উড়ন্ত বস্তু, যেটি সম্বন্ধে প্রচুর প্রচুর গল্পকথা, কল্পবিজ্ঞান, প্রচুর প্রচুর সিনেমা, প্রচুর প্রচুর তথ্য আমরা প্রচুর পড়েছি। কিন্তু এই জিনিসটি আদতে এর উপস্থিতি আছে কি না, বা আদতে সত্যি আমাদের এই পৃথিবীর বাইরে অন্য কোনো পৃথিবী আছে কি না, সেই সম্বন্ধে আমাদের সত্যি কিন্তু অজানা। এবং এই অজানা বলেই আমাদের এই বিষয়ে ভীষণ আগ্রহ। আসলে 1947 সালের জুলাই মাসের শুরুতে নিউ মেক্সিকোতে রসওয়েলে একটি ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনাকে নিয়ে একটা মিথ আছে, ইউএফওকে নিয়ে একটা মিথ তখন সৃষ্টি হয়েছিল। তারপরেই এই ইউএফও নিয়ে একটি দিন উদযাপনের কথা মাথায় আসে যারা মহাকাশ নিয়ে আগ্রহী সেই সব মানুষজনের। এবং 2001 সালে তুর্কিতে ইউএফও একজন গবেষক ছিলেন হাক্তান আকদোগান, যিনি শুরু করেন এই বিশ্ব ইউএফও দিবস উদযাপনের কথা। আসলে আজকের দিনটিতে মূলত ইউএফও এবং স্পেস সায়েন্স, মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা আগ্রহী তারা সবাই মিলে খোঁজার চেষ্টা করেন যে সত্যি কি এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণী আছে, তারা কি সত্যি ইউএফও করে কোনো না কোনো দিন এসেছিল আমাদের পৃথিবীতে। আমরা সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু এবং ইউএফওর গল্প পড়েছি, আমরা সিনেমায় দেখেছি, বিভিন্ন সিনেমায়, ইংরেজি হোক হিন্দি হোক, যে এরকম ভিন গ্রহের প্রাণীরা ইউএফও করে আসে। আপনারা আসবেন আমাদের কাছে বলতে মনের মেলোডিতে 9903052992 এই নম্বরে, যে ইউএফও কি মিথ না সত্যি, আপনাদের কি মনে হয়, সত্যি কি ইউএফও বলে কিছু আছে নাকি সেটা মিথ, নাকি সত্যি ভিন্ন গ্রহে প্রাণী আছে বলে আপনারা মনে করেন, আমাকে জানান আপনাদের মূল্যবান মতামত।

এই যে সুবিশাল মহাবিশ্ব, এতটাই বিশাল সে, তার বাইরে কোনো প্রাণের অস্তিত্ব থাকতে পারে এমন সম্ভাবনাকে বৈজ্ঞানিকরা কিন্তু উড়িয়ে দেন না। তবে আজ পর্যন্ত ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের কোনো নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা প্রতিনিয়ত দূরবর্তী গ্রহ, নক্ষত্রমণ্ডল, মহাকাশের নানান সংকেত নিয়ে গবেষণা করছেন। নতুন নতুন গ্রহ আবিষ্কৃত হয়েছে, প্রাণীর উপযোগী পরিবেশ থাকতে পারে বলে ধারণা করা হয়েছে। তাই প্রশ্নটি রহস্যে ঘেরা, হয়তো একদিন উত্তর মিলবে। তাই বলা যায় ভিন গ্রহের প্রাণী আছে কিনা তা এখনোভাবে নিশ্চিতভাবে প্রমাণিত নয়। বিজ্ঞান অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, আর এই অজানা রহস্যই মহাবিশ্বকে আরও বিস্ময়কর করে তুলেছে। সৌভিক সরকার, কসবাহালতু থেকে। সত্যি তাই, সত্যি কি ইউএফও বলে কিছু আছে বলে আপনার মনে

হয়, ইউএফও মানে এই যে অজানা উড়ন্ত বস্তু। আমরা সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর গল্পতে ইউএফওর কথা আমরা সবাই পড়েছি এবং অত্যন্ত বিখ্যাত সেই গল্প, এবং সত্যজিৎ রায় নিজেরও ভিন গ্রহে প্রাণীদের নিয়ে কিন্তু ভীষণ কৌতূহল ছিল। বাড়ি বাড়ি তার সিনেমা বানানোরও পরিকল্পনা ছিল বলে আমরা জানতে পারি। তিনি ছবি এঁকেছেন, স্কেচ করেছেন, লিখেছেন। আর এই যে শঙ্কু আর ইউএফওর গল্পটি, একটা অদ্ভুত কল্পবিজ্ঞানের গল্প যেখানে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুকে আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বজুড়ে যখন ইউএফও নিয়ে মাতামাতি চলছে, প্রফেসর শঙ্কু ভীষণ গভীর গবেষণা শুরু করেছেন। তার বাড়ির আকাশে এক বিশাল অদ্ভুত উজ্জ্বল বস্তু একদিন দেখা যায়, আলোর খেলা দেখাতে দেখাতে যা মিলিয়ে যায়। এই ঘটনার তদন্ত করতে করতে প্রফেসর শঙ্কু তার নিজস্ব বৈজ্ঞানিক বুদ্ধিমত্তা আবিষ্কারের সাহায্যে ইউএফওর রহস্যের একেবারে পৌঁছে যান এবং ভিন গ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ স্থাপন করেন। এবং সত্যি কথা বলতে এই গল্পটি প্রভূত জনপ্রিয় একটি গল্প, আমরা সবাই জানি। এবং বলা যেতে পারে 1961 সালে প্রফেসর শঙ্কু এই যে চরিত্রটি সত্যজিৎ রায় সৃষ্টি করেছিলেন, এক অবিস্মরণীয় চরিত্র। এবং প্রফেসর শঙ্কুর কিন্তু ভিনগ্রহের প্রাণীদের সাথে দেখা হয়েছিল এই গল্পে। তো এই ভিনগ্রহের প্রাণীদের নিয়ে তাবড় তাবড় বৈজ্ঞানিকদের, তাবড় তাবড় কল্পবিজ্ঞানের লেখকদের, তাবড় তাবড় মহাকাশ বিজ্ঞানের ছাত্রছাত্রীদের এবং আপামর সাধারণ মানুষ যারা বিজ্ঞানকে ভালোবাসেন বা বৈজ্ঞানিক জিনিস নিয়ে আগ্রহী, তাদের কিন্তু ভীষণ আগ্রহ আছে। আপনারা বলুন, ইউএফও কি মিথ নাকি সত্যি বলে কিছু আছে? আপনাদের কি মনে হয়?

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি।

ইউএফও বলে কিছু নেই, এটি একটি মিথ বলেই আমার ধারণা। এটি কল্পবিজ্ঞান, বিষয়বস্তু করে সিনেমা গল্প তৈরি হয়েছে, ভবিষ্যতেও হবে। ইউএফও বলে যদি কিছু থাকতো তাহলে তার সত্যতা এতদিন আমাদের কাছে প্রমাণ হয়ে যেত। দীপঙ্কর মাল লিখেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। আপনাদের কাছে এইটাই প্রশ্ন যে আপনাদের কি মনে হয় ইউএফও বলে, এই যে আমরা জানি যে ভিন্ন গ্রহের কোথাও প্রাণী আছে, ইউএফও বলে কোনো না কোনো বস্তু আছে, সেটা সম্বন্ধে কি ধারণা? এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই, তাই কি হতে চলেছে বা কি হচ্ছে এই বিশ্বজুড়ে বা বিশ্বের বাইরে? বিশেষ করে এই যে ইউনিভার্সাল একটা রহস্য রয়েছে, এখনও তো ইউনিভার্সের সমস্ত রহস্যই আমরা উদ্ঘাটন করতে পারিনি, তো ইউনিভার্সের বাইরে কি আছে সেটা জানা সত্যিই কিন্তু খুব কঠিন। কারণ আমাদের এই গ্যালাক্সির যাবতীয় কিছু তথ্য প্রমাণ এখনও বৈজ্ঞানিকদের হাতে নেই। আসলে তারা কি আছে না নেই, তারা মানেই বঙ্কুবাবুর সেই বন্ধুরা, বহু বছরের সেই বিতর্কিত ভিন গ্রহীরা কি আদৌ আছেন, মাঝে মধ্যে পৃথিবীতে এসে নিজেদের অস্তিত্বের জানান তারা কি দেন, এবং তাদের জানি ইউএফও, অনেক অনেক কল্পকাহিনী তাদের নিয়ে। বলা হয় এই পৃথিবীর বুকেই নাকি আছে তাদের বেস পয়েন্ট, এবং কত কাল থেকে, কোন কাল থেকে মানুষের সেই চোখে দেখা সাক্ষ্য স্যাটেলাইট ইমেজে বারবার এমন দাবি উঠে এসেছে যে ভিন গ্রহী এলিয়েনরা আছেন, তাদের যান যেটাকে আমরা বলি ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। আজকে বিশ্ব ইউএফও দিবস। সত্যি কি ভিন গ্রহ থেকে উড়ন্ত চাকতির মতো মহাকাশযানে চড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নেমে আসেন তারা? প্রকাণ্ড

খান নিচে ছোট্ট ধর, সরু লিকলিকে হাত পা, বড় বড় টানা টানা কালো চোখ, সত্যি কি এমন দেখতে তারা? ভিন গ্রহীদের অস্তিত্ব সত্যি অনিশ্চয়তায় ভরা, কিন্তু তারা আছেন কি না সেটা নিয়ে কিন্তু প্রচুর প্রচুর অভিমত। এলিয়েন হান্টাররাও রয়েছেন, যারা দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক মহাশূন্যে দৃষ্টি নিক্ষেপ করে রেখেছেন ভিন গ্রহীদের সন্ধানে, খুঁজে পান ইউএফও। তাদের মতে বৈজ্ঞানিক গবেষণায় ভিন গ্রহের জীবনের নিশ্চিতভাবে একটা অর্থ হবে ভূমিকম্পের প্রভাবের মতো। এবং সত্যি যদি এলিয়েনরা থেকে থাকেন, মানব ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা। আজকে ওয়ার্ল্ড ইউএফও ডে, এবং এই জন্যেই আজকে এই দিনটি আমরা উদযাপন করব। ইউএফও আছে কি না সেই কথা বলি, এবং ইউএফও সত্যি না মিথ, কল্পবিজ্ঞান নাকি সত্যি, সত্যি মহাকাশ বিজ্ঞানের উল্লেখযোগ্য ঘটনা, আপনারা কি মনে করেন? আসুন বলতে 9903055992 যে ইউএফও উড়ন্ত যে চাকতি, যাতে করে তেনারা আসেন মহাকাশের বাইরে থেকে, এলিয়েনরা, ভিন্ন গ্রহের প্রাণীরা, আদতে এটা কি সত্যি না মিথ।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

চলে যায় বার্তায়। নমস্কার দিদি ভাই, সুপ্রভাত। আমি ভিন গ্রহের প্রাণীদের নিয়ে অনেক সিনেমা দেখেছি, আমার মনে হয় এটি ঠিক নয়, এটি মিথ। ভবিষ্যতে যদি প্রমাণিত হয় যে আছে ভিন গ্রহে প্রাণীরা, তাহলে আনন্দই পাবো।

গানিতের জন্য অনেক শুভেচ্ছা রইল। রমা রায় ডি রোড দাসনগর হাওড়া থেকে লিখেছেন আর শুভেচ্ছা জানিয়েছেন আমাকে, আপনাকেও শুভেচ্ছা। চলে যাই পরের বার্তায়। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন, ইউএফও মিথ না সত্যি তর্ক চলতেই পারে, বিজ্ঞান এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি ভিন গ্রহের প্রাণী আছে আবার নেই সেটাও প্রমাণ হয়নি। আমার মনে হয় এই বিশাল মহাবিশ্বে আমরা একা নই, কোটি কোটি গ্যালাক্সি তারার মধ্যে শুধু পৃথিবীতেই প্রাণ থাকবে এটা ভাবা কঠিন। হয়তো ওরা আমাদের থেকে অনেক উন্নত তাই আমরা ওদের দেখতে পাই না, আবার হয়তো ওদের প্রযুক্তি শরীর চিন্তা সবই আলাদা, এবং সবই আলাদা বলে তাই ইউএফও দেখার যে দাবিগুলো ওঠে তার অনেকগুলোই হয়তো মিগ, ড্রোন বা সামরিক পরীক্ষা, কিন্তু সবকটা ঘটনাকে মিথ বলে উড়িয়ে দেওয়াও ঠিক নয়। আমেরিকার পেন্টাগন নিজেই কিছু ভিডিও প্রকাশ করেছে যেগুলির ব্যাখ্যা আজও মেলেনি, তাই আমি বিশ্বাস করি ইউএফও নিয়ে ধোঁয়াশা আছে কিন্তু ভিন্ন গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিজ্ঞান একদিন হয়তো উত্তর দেবে, ততদিন কৌতূহল নিয়েই থাকি। বাসডরনি থেকে লিখেছেন শুভ্রা ভট্টাচার্য। চলে যাই পরের বার্তায়। লিখেছেন যাদবেন্দ্র পান্ডা, লিখেছেন জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আকাশে দেখা যায় বেশিরভাগ ইউএফও আসলে আবহাওয়া বেলুন, ড্রোন, প্রাকৃতিক আলোর প্রতিফলন, কিন্তু ভিন্ন গ্রহে প্রাণী থাকার বিষয়টি এখনও কাল্পনিক, যেটা মিথের পর্যায়েই মনে হয় বলেই মনে হয়েছে যাদবেন্দ্রবাবুর। আর ইউএফও নিয়ে নানান কথা নানান রয়েছে। তো ইউএফও নিয়ে এই যে অনেক লেখালেখি আলোচনা হয়, তবে কোনো গ্রহণযোগ্য প্রমাণ না থাকায় ইউএফও একটা কোশ্চেনেবল হয়ে রয়েছে, কারণ এ কিন্তু আবার আকর্ষণীয় স্পেস সায়েন্টিস্টদের কাছে। বিষয়টি উড়িয়ে না দিয়ে অনেক রিসার্চ করা হচ্ছে, একদিন আমরা সত্যতা ঠিক জানব। সিনেমা দেখে কিছু আন্দাজ করা উচিত নয়। ও লিখেছেন উৎপল মুখোপাধ্যায় পুনা থেকে। আর সব থেকে বড় কথা, সত্যি যদি তারা থেকে থাকেন ভিন্ন গ্রহের প্রাণীরা এবং ইউএফও নিয়ে তারা যদি আমাদের পৃথিবীতে নেমে আসেন, এর থেকে আকর্ষণীয় আর কিছু হতেই পারে না। চলে যাই পরের গানে।

আজ আবার বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি অঝোর ধারায়, শুধু বৃষ্টি এখানে ওখানে সর্বত্র, ভিজিয়েছে এপার ওপার হৃদয়। যখন সময় আর আলো মুছে একাকার, যখন বৃষ্টির ধারাপাত জানলার কাছে আঁকে অজস্র আলপনা, যখন নীরবতার মাঝে সহস্র যোজন সেতু, তখন আমি নিজেকেই খুঁজেছিলাম এখানে।

পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই পৃথিবীতে অসম্ভব বলে নেই কিছু, আমরা তাই ছুটে চলেছি ওই অসম্ভবের পিছু। কল্পবিজ্ঞানের আবিষ্কারে এক প্রাণ আছে জানি, হতে পারে তা কোনো অন্য গ্রহের প্রাণী। কল্পনার এই পৃথিবীতে এক স্বর্গের পারিজাত, হয়তো পৃথিবীর বাইরেও আছে মায়াবী কোনো রাত। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন খুব সুন্দর একটি কবিতা।

পবিত্র সাহা দমদম 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে লিখেছেন, আমার মনে হয় বর্তমানে বিজ্ঞান এত শক্তিশালী যে কোনো অন্য গ্রহের প্রাণী সন্ধান পেলে সেটা কিন্তু জানতে পারত। অমিতাভ হোর লিখেছেন, এলিয়েন নিয়ে গবেষণার অন্ত নেই, যা এখন হচ্ছে এবং চলছে চলবেও। বহুদিন আগে একটি ইংলিশ সিনেমাতে দ্য ফ্লাইং সসার বলে দেখেছিলাম, ভিন গ্রহের এক সসার পৃথিবীতে এসে সব ধ্বংস করছে, অবশেষে মানুষ ভগবানের আশ্রয় নেয় চার্চ মন্দিরে। ভগবান বলেছিলেন আসল শক্তি বিশ্বাস ও ধর্ম। এই ব্যাপারে কাল্পনিক উত্তর দিয়ে বলতে পারি UFO হয়তো আছে, দেখা যাক গবেষণা কি বলে। আর চলে যাই পরের বার্তায়। নন্দা রায়পুরে লিখেছেন যে ছোটবেলার কথা মনে পড়ছে, সেই যে রাজারানী পরীদের গল্প শুনে গালিভার ট্রাভেলসে দিলীপুরদের গল্প পড়ে মনে হতো সত্যি। ভিন্ন গ্রহ নিয়ে পড়তে শুরু করলাম, তখন থেকে এখনও পর্যন্ত মনে হয় এগুলো সত্যি বলেই প্রমাণিত হবে, কেননা বিজ্ঞানের কাছে অসম্ভব বলে কিছু নেই। অসীম মহাব্রহ্মাণ্ডে কোথায় যে কী রহস্য লুকিয়ে আছে তা বলা সম্ভব নয়, তবে আশাবাদী হয়তো আমরা দেখতে পাবো না। মন বলছে আগামী ভবিষ্যৎ প্রজন্ম এরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে। নন্দা রায়পুরিল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছেন, আসলে এত বড় ইউনিভার্স এবং ইউনিভার্সের বাইরেই যে বিগার ইউনিভার্স এখনও রয়েছে, এতগুলো গ্যালাক্সি এই ব্রহ্মাণ্ডে, সব কিছুর রহস্য উদ্ঘাটন বিজ্ঞানও করেনি। তাই এলিয়েন থাকতেও পারে, UFO থাকতেও পারে, মিথ না সত্যি আপনাদের কি মনে হয়?

বলি যে হাওড়া জগৎসা বাড়োয়ারি তলা থেকে লিখেছেন পূর্ণা ঘোষ, শুভ সকাল। বিজ্ঞানীদের মতে পৃথিবী ছাড়া অন্য গ্রহে প্রাণীর অস্তিত্ব এখন নৌ প্রমাণিত হয়নি, তবে বৈজ্ঞানিকরা মনে করেন মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে এলিয়েনের পক্ষে যুক্তি আছে যা একেবারে ফেলে দেওয়া যায় না। পেন্টাগন থেকে ইউএফও ছবি প্রকাশ করেছে, হয়তো অন্য গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে, পরবর্তী প্রজন্ম দেখতে পাবে। সেটা বলেই মনে হয় পূর্ণাদি সেটাই লিখেছেন। আরও অনেক বার্তা আসছে, সেই বার্তাগুলো পড়ব, কিন্তু গানের ওপারে এসে আবারও বার্তা পড়তে হবে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি।

বলে দিই পরের বার্তা, ভিন গ্রহের প্রাণী আছে কিনা জানি, ভাবি বসে যখন মনে হয় তখন, কল্পবিজ্ঞান ইউএফও আছে কি নেই কো তার প্রমাণ, অজানা কোনো বস্তু যখন ভাসে আকাশে, ভিন গ্রহের প্রাণী আছে কি নেই এই কথা তখন ভাসে বাতাসে। সুব্রতমাল গঙ্গাধরপুর হাওড়া ধর্মতলা থেকে লিখেছেন, মানসী বৈদ্য লিখেছেন, প্রভাতী শুভেচ্ছা আপনাকেও। ছোটবেলা থেকে এই বিষয়ে ভীষণ দোলাচলে আছি, অবচেতন মন বলে হ্যাঁ নিশ্চয়ই এলিয়েনরা আছেন, আবার যুক্তিবাদী মন বলে অসম্ভব অবাস্তব, তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারতাম। বিজ্ঞান কি বসে আছে, সে তরতর করে এগিয়ে চলেছে, জানি না ভবিষ্যতে উত্তর দেবে, কোন্নগর থেকে মানসী বৈদ্য। ছোটবেলায় রাজা রানীর গল্প শুনে কল্পনায় রূপকথার রাজ্যপাঠ গড়ে উঠেছিল, মন চায় এমন কোনো অচিনপুরের সন্ধান যদি পাওয়া যায়। বৈজ্ঞানিকরা অনেক বছর ধরে চেষ্টা করছেন ভিন গ্রহে প্রাণের সন্ধান, আপাতত নিরাশ, তবে আমি যদি সেটা দেখে যেতে পারি সেটা হবে বিজ্ঞানীদের সেরা আবিষ্কার। বেতার বন্ধু রবীন মান্না, জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে লিখেছেন।

কাজী আবু জাফের লিখেছেন বাংলাদেশ আত্রাই থেকে। তিনি বলেছেন, আমাদের ধর্মে উল্লেখ আছে, পৃথিবীর সীমা ছাড়িয়ে মানুষ অতিক্রম করতে পারবে শক্তি অর্জনের মাধ্যমে। তিনি বলছেন যে হয়তো রয়েছে, সেটা দেখা আমরা পাইনি, এবং দেখা পাইনি বলে আর নিশাকর ধর আমি কিন্তু বারে বারে টপিকটা বলছি, আপনি হয়তো খেয়াল করেননি। 9:21 থেকে জানতে চেয়েছেন।

আসলে ইউএফও মিথ না ট্রুথ, এটাই ছিল আজকের বিষয়। সত্যি কি ইউএফও আছে? ভিন গ্রহের প্রাণীরা ইউএফওতে করে আসেন, নাকি এটা সত্যি না এটা একটা মিথ? এবং কল্পবিজ্ঞানের বিষয় যা কোনোদিনই সত্যি হবে না। আপনি দুঃখ করেছেন, দুঃখ করবেন না, আমি আপনার বার্তা পড়লাম। আপনি হয়তো কোনো কারণে, আমি বারে বারে কিন্তু এই একই বিষয় নিয়ে বলে যাচ্ছি এবং বার্তাগুলো পড়ে যাচ্ছি, আপনি কোনো কারণে সেটি মিস করে গেছেন। যাই হোক, আজকে ইউএফও নিয়ে অনেকক্ষণ ধরে কথা হলো। এবং হুগলি থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন যে প্রভাত পিনার কথা লিখেছেন, আচ্ছা, অন্য গ্রহের প্রাণীদের নিয়েও লিখেছেন যে অন্য গ্রহের প্রাণী থাকতেই পারে, যেহেতু তাদের কল্পনা করেই সিনেমা হয় বা কল্পবিজ্ঞানের বই হয়, আসল সত্য একদিন সামনে আসবে। লিখেছেন অপর্ণা দি, হুগলি থেকে অপর্ণা ভট্টাচার্য। আর শিপ্রা কারার লিখেছেন মল্লিকপাড়া বেতর হাওড়া থেকে যে হয়তো অন্য গ্রহের এই মঙ্গল গ্রহের মানুষের মঙ্গল গ্রহে প্রাণীর স্পর্শ পাওয়া গেছে, এবং সিনেমাতেও আমরা ভিন্ন গ্রহের প্রাণীদের অস্তিত্ব নিয়ে অনেক সিনেমা দেখেছি, যদিও সেগুলো কল্পবিজ্ঞানে, সেটাই লিখেছেন বেতর থেকে শিপ্রা কারার। আসলে সবার মনেই রয়েছে এক দ্বন্দ্ব যে ভিন্ন গ্রহের প্রাণীরা আছে কি নেই। নিশাকর ধর, আপনি দুঃখ করবেন না, আপনার বার্তা আপনি আবারও পাঠাবেন, আমি বার্তা পড়িনি এমন কখনো হয়নি। আসলে আজকের বিষয়টা ছিল যে ইউএফও মিথ না ট্রুথ, এটাই ছিল বিষয়। কোনো কারণে আপনি হয়তো মিস করে গেছেন, তাতে দুঃখ করার কিছু নেই। পরের দিন আবারও আপনার বার্তা আমি অবশ্যই পড়ব। যাই হোক, আজকে অনেকক্ষণ ধরে অনেক কিছু পড়ার পরে একেবারে শেষের বার্তা রজত বিশ্বাস বানপুর, অন্য গ্রহে মানুষ আমাদের কল্পবিজ্ঞানের গল্প ফুটে ওঠে, খুব ভালো লাগে, তবে বলছেন যে বাস্তবে বোধহয় নেই। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখেছেন, আর সময় নেই, আর সময় নেই বার্তা পড়ার, একেবারে শেষের পথে, এবারে আমাকে বিদায় নিতে হবে। আজকের মতো মনের মেলোডি থেকে টাটা বাই বাই বলবো, এবং আবারও অন্য আরেকদিন আসবো অন্য কোনো বিষয় নিয়ে, আবারও আপনাদের সকলের সাথে কথা হবে। আর এই আনন্দ নিয়ে আপনারা থাকুন বৃষ্টির দিনে, যে সত্যি হয়তো অনেক অজানা অচেনা রহস্য আমাদের জীবনে থেকেই যায়, এবং সেই অজানা অচেনা রহস্যকে নিয়েই পৃথিবী এবং পৃথিবীর বাইরে মহাবিশ্ব। এই মহাবিশ্বে কত জাগতিক মহাজাগতিক ঘটনা রয়েছে, সবার ব্যাখ্যা আমরা না পেলেও আনন্দ মনে অনুসন্ধান করতেই পারি। এই অনুসন্ধিৎস মনটাকে আমরা বাঁচিয়ে কিন্তু রাখতেই পারি। এবং এই আশাটুকুনি রেখে আজকের মতো মনের মেলোডি থেকে, যে আমাদের অনুসন্ধিৎস মন বেঁচে থাকবে চিরকালীন, এবং আবারও আমাদের কথা হবে, দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইজির সঙ্গে বৈঠকে বসেছেন। চলতি অর্থবর্ষে EPF জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। সারাদেশের জেলাগুলিতে আজ থেকে VBG রামজি প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বার্ষিক অমরনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পর্যটকবাহী নৌকো ডুবে 7 জনের মৃত্যু। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলায় আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক করছেন। বৈঠকে উভয় পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এদিকে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী 3 দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তার প্রথম সরকারি ভারত সফর এটি। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন EPFO আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য EPF জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। EPF স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। EPFO তার আঞ্চলিক ও জোনাল অফিসগুলিকে সদস্যদের EPF অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা VBG রামজি আইন 2025 সারাদেশে গতকাল বলবৎ হওয়ার পর আজ থেকে সারাদেশের জেলাগুলিতে এই প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার 1 নম্বর ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। জেলায় দীর্ঘদিন বন্ধ ছিল 100 দিনের কাজ, নতুন এই প্রকল্পে 125 দিনের কাজ সুনিশ্চিত হওয়ায় আশার আলো দেখছেন জেলাবাসী। কোচবিহার জেলাশাসকের দফতর সংলগ্ন উৎসব অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জিতিন যাদব, কোচবিহার উত্তরের BJP বিধায়ক সুকুমার রায় সহ অন্যরা। প্রকল্পের উপভোক্তারাও এই অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি UCC সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। UCC প্রণয়নের জন্য গুজরাত, উত্তরাখণ্ড ও অসমের পদ্ধতি অনুসরণ করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট 9টি বিষয়ের ওপর সমীক্ষা করবে কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কল্প পরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দফতরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকারের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসতে চলেছে। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে 54 সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও সব দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে সমর্থন বা এর সপক্ষে যৌক্তিক প্রমাণ হাজির করা যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশলের 9ম পর্যালোচনা বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি P. হরিশ বলেছেন, একজন সন্ত্রাস

0: সন্ত্রাসবাদীর প্রধান পরিচয় সে নিজেই। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টাকে দুর্বল করা উচিত নয়। তিনি বলেন, ভারত কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে, সে কারণেই সব ধরনের সন্ত্রাসবাদেরই দ্বর্থহীন নিন্দা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
1: India has been a victim of cross-border terrorism for decades. Our people have paid a terrible price and this experience has shaped India's zero-tolerance approach. Irrespective of any grievance, political cause or strategic calculation, terrorism in all its forms and manifestations must be condemned unequivocally. India has worked to strengthen the global focus on terror financing. We have supported capacity building, South-South cooperation and strengthening of multilateral frameworks. India believes that counter-terrorism should not be hollowed out by false equivalences or politicized narratives.
0: তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক, তহবিলের নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে দলের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির এক বৈঠকে মিলিত হন। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ 10 সদস্যের প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক নিয়ন্ত্রণ, দলীয় তহবিলের অধিকার এবং জোড়াফুল প্রতীক নিয়ে ঋতব্রত শিবির তাদের দাবি কমিশনের সামনে তুলে ধরেন বলে শ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আইএসআই এর মদতপুষ্ট আন্তঃরাজ্য সন্ত্রাসবাদী ও অর্থপাচার চক্রের বিরুদ্ধে এক অভিযানে দিল্লি পুলিশের স্পেশাল সেল 4 জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আইএসআই এর সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টি ও তার সহযোগীদের নির্দেশে এরা জাতীয় রাজধানীতে নাশকতামূলক কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিল। এই অভিযানে 2টি বিদেশি পিস্তল, 9টি তাজা কার্তুজ এবং 5টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। খবর শুনছেন এফএম প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীদের দলটি। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28 অগস্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনেইয়ের শেষকৃত্যের পর উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাংবাদিকদের বলেছেন, দোহায় দুপক্ষের মধ্যে আলোচনার অগ্রগতি হয়েছে, টেকনিক্যাল পর্যায়ের আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে, পরবর্তী পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, দুদেশের মধ্যে চুক্তিতে যে 14 দফা বিষয় অন্তর্ভুক্ত হয়েছে তার রূপায়ণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের $600 কোটি সমতুল সম্পদ নিয়েও এবারের বৈঠকে আলোচনা হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিষয়েও এবারের বৈঠকে দুপক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাইফুল্লাহ হ্রদে একটি পর্যটকবাহী নৌকো ডুবে 7 জনের মৃত্যু হয়েছে, একজন এখনও নিখোঁজ। সরকারি সূত্রে জানা গেছে, একই পরিবারের 8 জন সদস্য সোয়াত জেলায় ভ্রমণের সময় নৌকবিহার করার সময় দুর্ঘটনায় পড়ে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের ধারাবাহিক রুশ হামলায় কিভের আবাসিক ভবনগুলিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে 13 জন প্রাণ হারিয়েছেন, আহত বহু। গতরাত থেকে আজ ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে ও অনেক বাসিন্দা মেট্রো স্টেশনগুলিতে আশ্রয় নেন। কিভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শেভচেঙ্কো বুলেভার্ডের একটি হোটেলের ছাদে আগুন লেগেছে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে উদ্বোধনী ম্যাচ। কলকাতার পাশাপাশি রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে প্রতিযোগিতার অন্যান্য ম্যাচগুলি খেলা হবে। কলকাতায় উদ্বোধনী ম্যাচ ছাড়াও প্রতিযোগিতার 2টি কোয়ার্টার ফাইনাল, 1টি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা হবে। লিগ চলবে 23 আগস্ট পর্যন্ত। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 খেলায় স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলসের ইংগেলুর স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে আজ মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের হয়ে 45 মিনিটে ফোলারিন বালগুন ও 82 মিনিটে মালিক টিলমান গোল করেন। এদিকে গতরাতের ম্যাচে বেলজিয়াম 3-2 সেনেগালকে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। সেনেগালের হয়ে প্রথমে 24 মিনিটে হাবিব দিয়ারা ও 51 মিনিটে ইসমাইল সার গোল করেন। এরপর 86 মিনিটে বেলজিয়ামের রোমেলু লুকাকু ও 89 মিনিটে ইউরি তিয়েলেমান্স গোল করে সমতা ফেরান। এরপর খেলা অতিরিক্ত সময় গড়ালে সংযুক্ত সময়ের শেষে পেনাল্টি থেকে তিয়েলেমান্স আরও একটি গোল করলে বেলজিয়াম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: দেখতে দেখতে বছরের প্রায় মাঝখানে চলে এলাম আমরা, জুলাই মাস পড়ে গেল, কিভাবে যে দিন চলে যায়।
1: একেবারেই প্রায় নদীর স্রোতের প্রায়, আমরা তাকে আটকাতে চাই না, আটকানোর সাধ্য কারণ নেই, তবু সময়ের মধ্যে আমরা বন্দি, ঠিক যেমন আপনারা প্রতিদিন বন্দি থাকেন এই দুপুর একটা দশ থেকে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে, আজও নিশ্চয়ই বন্দি আছেন, আর আপনাদের জন্য স্টুডিওতে আছি আমরা।
0: আমি কৃষ্ণা।
1: আমি অনুপূর্বা।
0: আমরা শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গান,
1: অসম্ভব প্রিয় একটা গান, শুনে শুনিয়ে শুরু করলাম অনুষ্ঠান।
0: সুমন দাস সিঙ্গুর হুগলি থেকে এ গান শুনতে চেয়েছিলেন। আমরা পরের গানে যাব, সবিতা চৌধুরী।
1: হ্যাঁ, বাইরে মেঘ করেছে কিনা জানি না, কিন্তু বর্ষাকাল, তাই গুরু গুরু মেঘের মন্দ্র বাহারে এই গান শুনতে চেয়েছেন বাটানগর মহেশতলা থেকে ববিতা লোধ আর প্রিয়া লোধ।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: রাগ যে তোমার মিষ্টি,

0: দৃষ্টি।
1: পিতা পুত্র ছায়াছবি থেকে মিষ্টি এই গান শুনতে চেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, বিজয় দালাল, অন্নপূর্ণা দালাল, নালিকুল, বন্দিপুর থেকে।
2: এরপরে নির্মলা মিশ্রের গান শুনব, সেই অবিস্মরণীয় গান বাসুদেব বসাক, আলপনা বসাক, ফুলিয়া মাঠপাড়া, নদিয়া থেকে শুনতে চেয়েছেন এ গান।

0: গানের আসলে কোনো সময় হয় না। আশা ভোঁসলের কণ্ঠে যে গান শুনছিলাম সন্ধ্যেবেলায়, তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, এবং এটা তো প্রেমের গান, সব সময় শোনা যায়।
1: অবশ্যই।
0: মলয় দাস বিলারা হুগলি থেকে এই গান শুনতে চেয়েছিলেন।
1: এরপরে যে গান শোনাবো, এই গান শোনানোর আগে মনে হচ্ছিল আজ যখন আকাশবাণীতে আসছিলাম, দেখছিলাম যে আষাঢ় মাস হলেও কি হবে, আকাশটা কোথায় যেন একটু শরৎ শরৎ লাগছিল, ভীষণ কড়া রোদ, সাদা পেঁজা তুলো মেঘ। তো এই মান্নাদের গান, যেটা কিনা শরৎ ঋতুর গান, স্বপনে বাজে গোবাসী, গান শুনতে চেয়েছেন হীরামন শেখ, রেহানা শেখ, গ্রাম গোংড়া চাপড়া, নদিয়া জেলা থেকে। শোনাই তাহলে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: একদমই তাই, শিল্পী সত্যি সত্যি গানের মাঝে বেঁচে থাকেন। মানুষ তো সারা জীবন থাকে না, কিন্তু সে তার সৃষ্টির মধ্যে, তার শিল্পের মধ্যে তার ছাপ রেখে যায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম এই মন কাড়া গান। শুনতে চেয়েছিলেন কে একটু বলে দিই, ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে। এরপর আমরা ভূপেন হাজারিকার কণ্ঠে গানটা শুনব।
1: ভূপেন হাজার

0: স্পিকার কণ্ঠে আমরা গান শুনবো। গান শুনতে চেয়েছেন সোনবিল,
1: না হ্যাঁ সোনবিল,
0: সোনবিল কুদালি আসাম থেকে হিতেন্দ্র দাস,
1: এবং তার বন্ধুদের গান শোনাতে চেয়েছেন।
0: সকলের জন্য ভূপেন হাজারিকা।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এরপর যাদের গান শোনাবো একজন নয়,
1: না আমরা যার গান শুনলাম,
0: আচ্ছা সেই শ্রোতা বন্ধুর নামটা বলা বাকি আছে, মধুমালতি ডাকিয়ায় এই গান আমরা শুনেছি, অনেকে মিলে রিকোয়েস্ট করে পাঠিয়েছেন, হীরামণি ভার্মা, পারসমণি ভার্মা, পুষ্পেন্দ্রমণি ভার্মা আর নখলাল ভার্মা, তারা অনুরোধ করে পাঠিয়েছেন এবং হিন্দিতেই লিখেছেন,
1: ছত্তিশগড় থেকে
0: সপ্রেম নমস্কার। দেখো এই যে বাংলা ভাষা জানা কি না জানা সেটা ম্যাটার করছে না, তার ঊর্ধ্বে গিয়ে মানে সমস্ত ভাষাভাষীর মানুষেরাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে রিকোয়েস্ট করছেন অন্তত বাংলা গান শোনানোর জন্য, এবং আমরা সেটা শুনিয়েও কিন্তু আনন্দিত হচ্ছি।
1: এরপরে যার অনুরোধ, তিনি লক্ষ্মী মজুমদার বেলঘরিয়া থেকে অতল জলের আহ্বান এই ছবি থেকে একটি গান শুনতে চেয়েছেন।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে অগ্নি পরীক্ষা ছবি থেকে গান শুনছিলাম। আর
1: গান শুনতে চেয়েছিলেন ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সঞ্জীব ভূঁইয়া। দেখতে দেখতে সময় কিন্তু প্রায় শেষের পথে।
0: হ্যাঁ,
1: ফোনে আমাদের রিকোয়েস্ট এসেছিল গড়িয়া থেকে, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আধার রাতের একলা পাগল। এই
0: মান্নাদের কণ্ঠে আমরা গানটা আমাদের কাছে এই মুহূর্তে,
1: উনি শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে এই গান, কিন্তু যে শিল্পীর কণ্ঠ আপনি নির্ধারিত করে দিয়েছেন সে শিল্পীর কণ্ঠে গানটি নেই। গানটা আমরা শোনাতে পারবো অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে,
0: এবং এই গানটা শুনতে শুনতেই কৃষ্ণা এবং অনুপূর্বা কিছুক্ষণের জন্য আপনাদের টাটা বলবে। ফিরে আসছি আবার 2:30 মিনিটে
1: সুরেলা সফর নিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করলাম এবং এ গান যখন আমরা শুনছিলাম তখন সেই দৃশ্য আমাদের চোখে ভাসছিল। কলকাতা থেকে বেশ খানিকটা দূরে, পশ্চিমেও বলা চলে, স্টেজের উপর পূজোর পরবর্তী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এক নবাগতা, তার নৃত্য। আসলে তিনি নবাগতা নন, সেখানে যে নায়ক তিনি নবাগত বটে, কিন্তু তার চোখ আলো হয়ে উঠছে এই নৃত্য ভঙ্গিমায়। আর আমাদের যার কথা মনে পড়ছে, তিনি ক্ষণজন্মা। এই জুলাই মাসেই তিনিও চলে গিয়েছিলেন, কিন্তু তিনি এমন এক অভিনেত্রী যাকে ঘিরে এখনও আমাদের চূড়ান্ত ভালো লাগা। তার ছবি দেখতে বসলে আমরা উঠতে পারি না, তার চোখের দিকে তাকালে, তার ভ্রুভঙ্গি, তার বাচনভঙ্গি, এই সমস্ত কিছু আমাদের অদ্ভুতভাবে টেনে রাখে। আজকে ম্যাটিনি মেগাস্টারে তিনি আমাদের সহায়, তাকে নিয়েই আমাদের পথ চলা।
1: আসলে তরুণ মজুমদার এমন একজন পরিচালক যার কাছে কিন্তু ওই সেলুলয়েডের পর্দায় তিনি সোনা ফলাতেন, আবিষ্কারও করতেন। আর সেই আবিষ্কারে আবিষ্কৃত হয়েছিল শিপ্রা কিংবা সোনালি। শিপ্রাই বলি আর সোনালিই বলি, যে নামই হোক না কেন, তাকে ঘষে মেজে গড়ে পিঠে মাত্র 15 বছর বয়সে সেলুলয়েডের তার যাত্রা শুরু হল। শিপ্রা হয়ে গেলেন মহুয়া রায় চৌধুরী।
0: এরকমটা বলা হয় যে তরুণ মজুমদার মানে এক বাবার তিন মেয়ে।
1: ঠিক,
0: মৌসুমি যিনি প্রথমে ইন্দিরা, তারপর মহুয়া যিনি আগে শিপ্রা, এবং তিনিই নামকরণ করেছিলেন, এবং পরবর্তীকালে চুমকি যিনি দেবশ্রী।
1: দেবশ্রী এবং শুধুই নামকরণ নয়, আবিষ্কার করলেন তরুণ মজুমদার আর সেলুলয়েডে যোগ্য করে তুললেন ঘষে মেজে সন্ধ্যা রায়। অবশ্য সন্ধ্যা রায় ছাড়াও আরও দুজন ছিলেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, যাকে মহুয়া রীতিমতো মাধু মা বলে ডাকতেন। এভাবেই শিপ্রা মহুয়া রায় চৌধুরী হয়ে গেলেন। আর শুধু কৃষ্ণাদি হয়ে গেলেন না, সত্যি কথা বলতে কি 80-এর দশকে মেলোড্রামার সম্রাজ্ঞী বলা হতো তাকে। প্রডিউসাররা তাকে দেখেই পয়সা ঢালছেন। সুচিত্রা সেনের পর বাংলা সিনেমায় একটা সাংঘাতিক রকমের বক্স অফিস হিট বলতে যা বোঝায়, জোয়ারের ভেসে যাওয়া মহুয়া রায়চৌধুরী।
0: তার অভিনয় প্রতিভা, তার সৌন্দর্য, তিনি ডাকসাইটে সুন্দরী, এবং সেই সৌন্দর্য সত্যি সত্যি সেই সময় ছবিতে কাস্টিংয়ে কাজে লেগেছে বই কি। এবং একটা সময় ছিল যখন ওই 80-এর দশক মহুয়া ছাড়া ভাবাই যেত না, কিন্তু আম জনতা তাকে দেখল এই ছবিটায়, দাদার কীর্তিতে।
1: ঠিকই তাই, তার আগে কিন্তু তার আত্মপ্রকাশ হয়েছিল 15 বছর বয়সে ওই তরুণ মজুমদারেরই হাত ধরে, শ্রীমান পৃথ্বীরাজ। কিন্তু সেই 15 বছরের কিশোর কিছুটা যৌবন প্রাপ্ত হয়ে আরও 5 বছর পরে 1980 সালে দাদার কীর্তিতে এলেন সরস্বতী হয়ে। আর এলেন, দেখলেন, দর্শকের মন জয় করলেন।

0: মহুয়া রায়চৌধুরী অসাধারণ সৌন্দর্য, মিষ্টত্ব, লাবণ্য, যৌবনোচ্ছল একটা চেহারা, আর সেই সাথে একটা মিষ্টি ডায়ালগ থ্রোয়িং, সব কিছু মিলিয়েই সেলুলয়েডে দর্শকদের মন জয় করে নিলেন খুব সামান্য সময়ের মধ্যেই।
1: তরুণ মজুমদারের ছবি আমরা যত দেখেছি, সে ছবির ইউএসপি কোথায়? একদম যৌথ জীবনযাপন, মানে একদম একটা জয়েন্ট ফ্যামিলি এবং সকলে মিলে একসঙ্গে
0: ড্রয়িং চলা,
1: ড্রয়িং রুমে বসে দেখা, এমন কি মানে তখন আমরা দেখ, অবশ্য সেই সময়টাই অমনটা ছিল যে সাতের দশক, আটের দশক, নয়ের দশকের কাছাকাছি এই সময়টায়, যেখানে প্রায় পাড়ার লোকও বাড়ির লোক এবং পাড়ার কাকা জ্যাঠা সকলে মিলে একটা পরিবার হয়ে উঠছে, সেই সময় মহুয়া কে তিনি নির্বাচন করলেন এবং মহুয়ার মধ্যে ওই এক পাশের বাড়ির মেয়ের ইমেজ।
0: ঠিকই তাই, এবং তাকে আবিষ্কার করার পিছনেও একটা ভূমিকা ছিল, যেহেতু মহুয়া রায়চৌধুরীর বাবা নীলাঞ্জন রায়চৌধুরী তিনিও ফিল্মের সাথে জড়িত ছিলেন, তিনি সাইড রোলে যে নৃত্যশিল্পী থাকে সেখানে, তো স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে মহুয়া রায়চৌধুরী নাচ শিখে, মানে এমনি শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত, নৃত্য এগুলো শিখেই বড় হয়েছে। প্রথাগত শিক্ষা যে তার বিরাট পরিমাণে ছিল সে সুযোগ তিনি পাননি, যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারেই তিনি বড় হয়েছেন। স্টেজে নাচ, পাড়ায় পাড়ায় নাচ করা, সেই সময় পাড়ায় জলসা বিশেষত পুজোর পরে শীতকালে অনেক বেশি ছিল, যেটার প্রভাব কমে এসেছে। তো এই জলসাতে নাচের থেকেই তিনি উঠে আসলেন এবং স্টুডিও পাড়াতে নীলাঞ্জন রায়চৌধুরী সঙ্গে করে নিয়ে গেলেন।
1: এবং পরবর্তীতে আমরা বহু পরিচালককে দেখেছি যে ছবিতে একটা নৃত্যের দৃশ্য রাখতে, আমরা যখন অভিমান দেখছি
0: শুধুমাত্র মহুয়ার জন্য,
1: মহুয়ার জন্যই, এবং একদম পরিপূর্ণ একটি নাচ বা পরিপূর্ণ দুটি নাচ যেটি মহুয়া নাচবেন।
0: এবং আরেকটা মজার ব্যাপার হলো, মহুয়া রায়চৌধুরী যখন কাস্ট হচ্ছেন যে সময়, তখন তার সমসাময়িক বলে কিন্তু কেউ নেই, যারা আছেন তারা তার সিনিয়র, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়।
1: এবং একটা সময় মানে যখন আমরা ছবির কথা বলি বা এখানে এফএম গোল্ডে

0: যখন আমরা প্রত্যেক দিন সুরেলা সফর নিয়ে আসি, আমরা যে ছবি যে সময়কার কথা খুব বেশি বলি সেটা ছয়ের দশক, সাতের দশক, অনেক সময় পাঁচের দশক,
1: পাঁচের দশক, হ্যাঁ,
0: কিন্তু একটা সময় ছবিতে বাংলা ছবির যে ভাটার সময়টা,
1: ঠিক
0: যে সময়টা আমরা সেই অর্থে ছবি হচ্ছে, প্রচুর ছবি হচ্ছে কিন্তু মনে দাগ কাটছে না,
1: এবং হিরোইন কাউকে পাওয়া যাচ্ছে না যে একসাথে অভিনয় এবং নাচ দুটোই পর্দাতে দিতে পারে
0: এবং তার অভিনয়
1: দক্ষতাও থাকবে। এসব কিছু মিলিয়ে তুরুপের তাস হয়ে গেলেন কিন্তু প্রযোজকদের কাছে মহুয়া রায়চৌধুরী। এবং ভাবলে অবাক লাগে, পনেরো বছর বয়স থেকে যার কেরিয়ার শুরু, ২৭ বছরে তিনি চলে গেছেন, মাত্র ১২ বছরে প্রায় ৪৯ থেকে ৫০টা ছবি, একটা ঝোড়ো ইনিংস খেলে গেছেন বলা যেতে পারে।
0: আমরা আদমি আর ঔরতের কথা তো ছেড়েই দিয়েছি, মানে সেটা অন্য ভাষার ছবি এবং সে ভাষার সে ছবি, কি বলবো,
1: তিনি পুরস্কৃত হয়েছিলেন ভাবাই যায় না।
0: এবং মহুয়া রায়চৌধুরী সেই নায়িকা যিনি মরণোত্তর পুরস্কার
1: পেয়েছেন, এবং তিনি যখন চলে গেলেন ২৭ বছর বয়সে তখনও ১৫টা ছবি তার কাঁধে রয়েছে। কোনো কোনো ছবি শ্যুট হয়েছে, ডাবিং বাকি আছে, কোনো ছবি সাইন করেছেন, শ্যুটিংই হয়নি।
0: এবং সেই সময়কার নায়িকা যারা, তারা পরবর্তীকালে ইন্টারভিউতে বলেছে, মানে শুধুমাত্র এডিটিংয়ের কারিগরিতে মানে আমাকে ওই দৃশ্যে অবতীর্ণ হতে হয়েছিল, কারণ মহুয়া যখন চলে যাচ্ছেন অতর কিন্তু একটা মানে অদ্ভুত একটা অ্যাক্সিডেন্টে, তখন তার না করা ছবি, অসমাপ্ত ছবির সংখ্যাও কিন্তু বেশ,
1: ওই যে বললাম। তো এই যে কাঁধে তুলে নেওয়া, এই কাঁধে তুলে নেওয়ার দায়িত্বটা পরবর্তী সময়ে হয়তো অন্যান্য আর্টিস্টরা করেছিলেন, শিল্পীরা, কিন্তু একটা না শূন্যতা তৈরি হয়েছিল পরবর্তী সময়। তারপরেই আমরা দেখতে পাচ্ছি ওই সময় দেবিকা উঠে আসছেন, শতাব্দী রায় উঠে এলো।
0: দেবিকা তিনি মারা যাবার পর, কিন্তু ছবি মানে সমাপ্ত করেছেন তার অসমাপ্ত ছবি,
1: ফলে মহুয়া রায়চৌধুরী একটা কমপ্লিট আর্টিস্ট বলতে যা বোঝা। এবং সৌন্দর্যের দিক থেকে তুমি বলছিলে যে ডার্ক সাইডে সুন্দরী,
0: এবং চোখের দৃষ্টি,
1: চোখের দৃষ্টি এবং তার দাঁতের গঠন, হাসি, আজকের সময় দাঁড়িয়ে যেরকম প্রযুক্তির নির্ভরতায় মানুষের সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা তো নয়। ওই সত্যজিৎ রায় বলেছিলেন যে ভারতীয় চলচ্চিত্রের সেলুলয়েডে জয়প্রদাকে আমার সবচেয়ে ধ্রুপদী শিল্পী সুন্দর হিসেবে মনে হয়। সত্যজিৎ রায় একটা ইন্টারভিউতে বারবার করে এই কথা বলেছিলেন। বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু মহুয়া রায়চৌধুরীও ঠিক সেই জায়গায় ছিলেন। এবং কৃষ্ণাদি কিছু কিছু ছবিতে তার সাজগোজ সময়ের থেকে অনেক এগিয়ে, শিফন মানে সি থ্রু শাড়ি পরা, ডান হাতে ঘড়ি পরা, বড় ডায়ালের, অনেকটা এগিয়ে, ফলে তার চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয়েছে। ৪০ বছর পরেও আমরা কিন্তু তাকে নিয়ে অনুষ্ঠান করছি ম্যাটিনি মেগাস্টারে, এতটাই পরিসর তিনি রেখে গেছেন আমাদের জন্য।
0: এবং কার অপোজিটে তিনি অভিনয় করেননি, হ্যাঁ, তার ম্যাটিনি আইডল উত্তম কুমার,
1: হ্যাঁ,
0: বাঘবন্দি খেলাতে তাকে আমরা পেয়েছি, কিন্তু তাছাড়াও আমরা যখন অভিমান দেখি, যেহেতু অভিমানের প্রসঙ্গটা উঠলো,
1: রঞ্জিত
0: মল্লিক, মানে আমরা ভাবতেই পারি না রঞ্জিত মল্লিকে উল্টো দিকে মহুয়া, তখন
1: প্রায় মহুয়া থেকে রঞ্জিত মল্লিক প্রায় বছর ২০-২২ বছরের বড়,
0: সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি খুব সুন্দর মানিয়ে গেলেন।
1: চিরঞ্জিতের বিপরীতে কাজ করছেন তাপস পালকে, তো পাচ্ছি দীপঙ্কর দে,
0: আমরা একটু শুনে নিই
1: অবশ্য,
0: যদিও বারবার একই শিল্পী আমাদের ফিরে ফিরে আসবেন, অরুন্ধতী হোমচৌধুরী, আশা ভোসলে, কারণ সেই সময়কার ছবি এবং কমার্শিয়াল ছবিতে আশা ভোসলের কণ্ঠ আমরা বারবার পেয়েছি।
1: আসলে শ্রীমান পৃথ্বীরাজ আর দাদার কীর্তি, এই দুটো ছবি দিয়েই মহুয়া রায়চৌধুরী মহুয়া রায়চৌধুরী হয়েছেন, এবং তাই বারবার আমরা গানের ক্ষেত্রে কিন্তু ওই দুটো ছবির ক্ষেত্রে একটু বেশি করে ফিরে যাচ্ছি। আমরা আসবো অন্যান্য ছবির কথায়।

0: যে মহুয়াকে আমরা দেখছি অভিমানে প্রেমিকা, সেই মহুয়াই দাদার কীর্তিতে ভীষণ রাগী একদম দিদি একজন, এবং তিনি মানে তার ভয়ে শুধুমাত্র তার বোন নয়, তার পাড়ার ছেলেপুলেরাও থরহরি কম্প,
1: ঠিক
0: বাবা মাও প্রায় সমঝে চলেন, এবং তার ডিসিপ্লিন, তার তৈরি করা নিয়ম সকলেই প্রায় মেনে চলতে বাধ্য থাকেন।
1: অবশ্যই তাই।
0: আবার আবার যখন সাহেবে উচ্ছল মহুয়াকে দেখি, তখন মনে হয় সত্যি একদম একদম সদ্য একটা ছোট্ট নদীর মতো, নদীর জল যেমন কলকল করে চলে যায়, মহুয়ার উপস্থিতি ঠিক সাথে তেমন।
1: আবার পারাবত প্রিয়াতে তাকে আমরা পাচ্ছি সেবিকা, নার্স হিসাবে, একজন বিষাদগ্রস্ত দম্পতি বলা যেতে পারে, মানে দেবশ্রী রায়কে সেখানে আমরা পেয়েছি, তাকে

0: এসে মানে শুশ্রূষাকারী হিসেবে তাকে সঙ্গ দিচ্ছে, তাকে অ্যাটেন্ডেন্ট হিসেবে তার কাজ করছে, এই নানা রকম এতগুলো শেড কি অনায়াসে। আবার কপালকুণ্ডলাতে দেখো, কপালকুণ্ডলা বলি কিংবা অমৃত কুম্ভের সন্ধানে, যে সিনেমাটাই বলি, কোনোটা সাহিত্যভিত্তিক হয়েছে, কোনোটা পরিচালকের নিজস্ব স্ক্রিপ্ট, মহুয়া রায়চৌধুরী যে জাত শিল্পী, অভিনয় এবং নাচ, এই যে গানটা শোনালাম অভিমান ছবি থেকে, যেখানে স্বামী অসুস্থ, রঞ্জিত মল্লিক নাচ করছেন তিনি স্টেজে, তার দাম্পত্য জীবনে একটা চিড় ধরছে এই ছবিটা স্ক্রিপ্টে, এবং এই ধ্রুপদী সৌন্দর্য, অভিনয়, নাচ সব কিছু মিলিয়ে আটের দশকে যেন একটা অদ্ভুত রকমের বাণিজ্য বলা যেতে পারে, তার ঘাড়ে কিন্তু বাণিজ্যের কতটা সফল হবে, টাকা রোজগার হবে প্রযোজকদের, সেটার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছিলেন মহুয়া রায়চৌধুরী।
1: আমরা সাহেবের কথা বললাম, আমরা সেই গান শুনে,
0: অবশ্যই সাহেব থেকে তো গান শুনতেই হবে।

0: সাহেবে যদিও খুব ইম্পর্টেন্ট, মানে বারবার আমরা তাকে দৃশ্যে দেখতে পাইনি, কিন্তু তা সত্ত্বেও মহুয়ার উপস্থিতি একটা বিশাল ব্যাপার ছিল।
1: ঠিক,
0: অনিল চ্যাটার্জি, শম্ভু ভট্টাচার্য, মাধবী মুখোপাধ্যায়, উৎপল দত্ত, তাপস পাল, আমরা সাহেবের গল্প সব,
1: সাহেবের বোন হয়েছিল বুল্টি চরিত্রে, আমরা
0: বুল্টি চরিত্রে
1: আমরা মহুয়া রায় চৌধুরীকে পেয়েছি।
0: এবং পরবর্তীতে আমরা যে ছবিগুলো পাচ্ছি, আশীর্বাদ, অনুরাগের ছোঁয়া।
1: ঠিক, অনুরাগের ছোঁয়া তো পুরো ছবিটার ডাবিং বোধহয় কমপ্লিট করে যেতে পারেনি। পারাবত প্রিয়া পেয়েছি আমরা শত্রু ছবিতে পেয়েছি, সন্ধ্যা প্রদীপ ছিল, আলোয় ফেরা, এক একটা চরিত্র এক এক রকমভাবে মহুয়া। আমরা প্রতিশোধ, আমাদের একটা নিউজ ব্রেক আছে 3:00 থেকে 10:00 পর্যন্ত, ফিরে এসে প্রতিশোধ, খুব মানে জনপ্রিয় গানগুলো মহুয়া রায়চৌধুরী, সুখেন দাস, এবং মহুয়া রায়চৌধুরীর পাশাপাশি কিন্তু সেই সময় যাদের পাচ্ছি, তাপস পালের ছাড়াও অনুপ কুমার, সুখেন দাস, প্রচুর ছবিতে মহুয়া বোন হচ্ছে সুখেন দাস দাদা, যেন প্রতিশোধেই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই ছবির গান। তো সেই সময় একটা নিটোল পারিবারিক গল্প, এবং সেই গল্পের কেন্দ্রীয় চরিত্রে মহুয়া যেন তার মতো করে পাশের বাড়ির মেয়ে।

শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: খবরের বিরতির পর
1: কৃষ্ণা এবং অনুপূর্বা নিয়ে মহুয়া রায় চৌধুরীকে নিয়ে আবার সেই দাদার কীর্তির
0: মহুয়াটাই মাথায় ছিল বুঝলে
1: কি তাই। আর ঘুরে ফিরে বারবার আসে দাদার কীর্তি ছবির কথা। দেখো 50 সপ্তাহ এই ছবি চলেছিল, মানে তখনকার সময় বাণিজ্যিকভাবে একটা সপ্তাহ মানে 50 সপ্তাহ একটা ছবি চলছে, এটা ইয়ার্কির কথা না। এবং বলতে গেলে দুজনেই নবাগতা, মহুয়া রায় চৌধুরী, দেবশ্রী রায়,
0: তাপস পালও
1: নবাগতা।
0: কিন্তু আমি একটা জিনিস ভাবছিলাম, শ্রীমান পৃথ্বীরাজ 1973, তুমি ভাবো, এবং তার পরবর্তীতে 1980 এটা ছবি,
1: হ্যাঁ,
0: এবং 80-এর দশকের যে ছবি পরপর
1: এরকমও ছবি হয়েছে। এক বছরে মহুয়া রায়চৌধুরী 5টা ছবি করছেন, 81-তে উপলব্ধি, সূর্য সাক্ষী, পাহাড়ি ফুল, সুবর্ণ গোলক, প্রতিশোধ, সেই বছরই সাহেব কপালকুণ্ডলা, 7খানা ছবি করছেন।
0: কেন
1: ভাবা যায় বোধন, তখন ওনার বয়স 22, ভাবাই যায় না। মানে ওই যে বললাম, একটা মানুষ 27 বছরে চলে গেলেন, 15 বছরে শুরু করলেন, ওই মাঝের 12টা বছরে 49টা ছবির ঝোড়ো ইনিংস খেলে গেছে।
0: এবং 84-এর পরের ছবিগুলো দেখো, মানে প্রায়শ্চিত্ত, লাল গোলাপ, পারাবত প্রিয়া,
1: একটা ভীষণ মিষ্টি ছবি, এই ছবির গানও খুব, মানে আশা ভোঁসলের কণ্ঠে একটা গান আছে, বৃষ্টি থামার শেষে, যেখানে নার্স হয়ে ছোট ছোট বাচ্চাদের গান করছে। এবং ওই যে বললাম দেবশ্রী রায় এখানে চরিত্রে আছে, যেখানে তার মন খারাপ, তার কিছুই ভালো লাগে না, সেখানে মহুয়া রায় চৌধুরী কিন্তু নার্স হিসেবে তাকে সেবা করতে এসছে এবং এক ধরনের থেরাপি বা হিলিং করে ভালো করে তোলার চেষ্টা করছে। এবং মহুয়া রায় চৌধুরীর, কৃষ্ণা দে, বলো, ডায়লগ থ্রোয়িং, ডায়লগ ডেলিভারি এত মিষ্টি।
0: আসলে এই যে সৌন্দর্য, যে সৌন্দর্যের কথা আমরা বলছিলাম বারবার করে, সেটার মধ্যে না যত না তেজ, তার থেকে অনেক বেশি স্নিগ্ধতা, মানে সূর্যের থেকে চন্দ্রের ভাগ অনেক বেশি, আর
1: ভাগ অনেক বেশি,
0: অনেক বেশি স্নিগ্ধতা। তিনি ব্যক্তিগত জীবন তার নিয়ে অনেক কাটাছেঁড়া তার হয়, কিন্তু তিনি তার অভিনয়, তার স্ক্রিন প্রেজেন্স, এটার মধ্যে স্নিগ্ধতা অনেক বেশি। তুমি পারাবত প্রিয়ার গানের কথা বলছিলে, একবার শুনে নি,
1: অবশ্যই,
0: কারণ অনেকগুলো গান এখনো শোনা বাকি
1: আছে।

0: মহুয়া রায়চৌধুরী সময়ের থেকে কিন্তু অনেক এগিয়েছিলেন। আমরা যদি সেলুলয়েডে তার সাজ পোশাক বিচার করে থাকি, একবার বলেওছি সে কথা, মানে ভীষণ তখন মানে চরিত্র অনুযায়ী নিশ্চয়ই সেজেছেন, এমন কিছু পোশাক পরেছেন যেগুলো ওই সময় ক্যারি করা খুব কঠিন, এবং স্টিলেটো হিল তিনি বিশেষভাবে পরেছেন, অনুরাগের ছোঁয়া ছবিতে দেখেছি, অন্যান্য অনেক ছবিতে, এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু তাই ছিলেন। জানো তো, খুব ভালো স্কুটার চালাতে পারতেন, ওনার দাম্পত্য সঙ্গী ছিলেনই ওই অভিনেতা তিলক চক্রবর্তীকে বিয়ে করেছিলেন, স্বামীর থেকেই তিনি স্কুটার চালানো শিখেছিলেন, এবং সেই স্কুটার চালিয়েও কিন্তু মাঝে মাঝে শুটিং করতে যেতেন। মানে ওই আটের দশকের একজন কেউ স্কুটার চালাচ্ছে সেটা ভাবাও যায় না, এবং যেহেতু ওই যে বলেছি পারিশ্রমিকের দিক থেকেও প্রযোজকরা কিন্তু তাকে যথেষ্ট ঢেলে পারিশ্রমিক দিতেন, প্রায় লাখ টাকার কাছাকাছি।
1: মানে সেই সময়টা ভাবো,
0: সেই সময়টা ভাবো,
1: মানে আমরা আটের দশকের কথা বলছি, সেই সময়কার সামাজিক অবস্থা, আর্থিক অবস্থা এবং ছবিতে যে ধরনের, হ্যাঁ অবশ্যই হিন্দি বা সর্বভারতীয় ছবিতে বিশাল বাজেট,
0: বিশাল বাজেট,
1: কিন্তু আমাদের
0: ছবিতে তো হতো না, 30,000, 32,000, 35,000 করে যখন আর্টিস্টরা পেতেন, তখন মহুয়া রায়চৌধুরী কিন্তু সেই সময় লিটারালি হিরোইন হিসেবে তিনি লাখ টাকার কাছাকাছি পাচ্ছেন, 1986-এর
1: একটা ছবি অনুপূর্বা, অনুরাগের ছোঁয়া, জহর বিশ্বাসের যে পরিচালনা ছিল, একদম রোম্যান্টিক মেলোড্রামা, পারিবারিক ছবি, এবং দুজন তরুণ তরুণীর প্রেম, তাদের মধ্যে ঝগড়া, অন্তর্ঘাত, ভুল বোঝাবুঝি, আবার মিলন। কিন্তু এই ছবি কিন্তু 86 সালে অসম্ভব জনপ্রিয়,
0: এবং ছবিটা কিন্তু তিনি পুরো শেষ করে যেতে পারেননি, ডাবিংয়ের কাজ কিছুটা বাকি ছিল। মহুয়া রায়চৌধুরীর মৃত্যুর পরে যে 15টা ছবির কাজ বাকি ছিল, এটাও কিন্তু তার মধ্যে একটা, কিন্তু ওই যে গুনগুন করে মন, কিংবা এমন আমার হারিয়ে যায় কোনখানে, আর মহুয়া রায়চৌধুরী মানেই কিন্তু আশা ভোঁসলে, ম্যাক্সিমাম ছবিতে আশা ভোঁসলে,
1: এবং এই কতগুলো ছবি ধরো আশীর্বাদ,
0: আশীর্বাদ,
1: অনুরাগের ছোঁয়া, এই ছবির প্রায় প্রত্যেকটা গানই হিট।
0: ঠিকই তাই, আশীর্বাদে রানু মুখোপাধ্যায়ের গলায় একটা খুব সুন্দর গান আছে, মহুয়া রায়চৌধুরী মাইক নিয়ে গাইছেন, ফুলের গন্ধের মতো তোমায়, আমরা আসবো সেই গানে, আপাতত আমরা অনুরাগের ছোঁয়াতে চলে যাই, অসম্ভব জনপ্রিয়
1: ছবি, ভালোবাসার মানে ক্লাইম্যাক্স,
0: ক্লাইম্যাক্স, ঠিকই তাই।

0: ভাবতে খুব অবাক লাগে এই যে 1980 থেকে আমরা তাপস পালকে চিনলাম, একদম পাশের বাড়ির ছেলে, সেইভাবেই তরুণবাবু তাকে নিয়ে এলেন। তারপর থেকে কিন্তু পরপর মহুয়া এবং তাপসকে আমরা পাচ্ছি,
1: ঠিকই তাই, জুটি পুরো।
0: হ্যাঁ,
1: সাহেব থেকে শুরু করে পারাবত প্রিয়া অনুরাগের ছোঁয়া দিয়ে শেষ হলো
0: মাঝে
1: অবশ্য। হ্যাঁ, আশীর্বাদ, আশীর্বাদেও কিন্তু ভীষণ হিট গান আছে, চারটে গান, চারটেই জনপ্রিয়। আমরা শুনে নিই আপাতত একটা,
0: অরুন্ধতী হোমচৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়।

0: আশীর্বাদ ছবির গান শুনছিলাম। ভীষণ রোম্যান্টিক একটা দৃশ্য, এই গান যখন শেষ হয় একটা ফুলের বাগানের মধ্যে পরস্পর কাছাকাছি তাপস পাল এবং মহুয়া রায় চৌধুরী। এ ছবির আরেকটা গান ভীষণ মানে খুব খুব মিষ্টি একটা গান,
1: এই ছবির আরেকটা গান অবশ্যই জনপ্রিয় মিষ্টি গান, রানু মুখোপাধ্যায়ের গলায় আছে এবং ভিজুয়ালাইজ করা যাচ্ছে সেখানে মহুয়া রায় চৌধুরী মাইক্রোফোন নিয়ে দুলে দুলে এই গান গাইছে। আমরা গানটাতে চলে যাই।

0: ভীষণ ভীষণ মিষ্টি রানু মুখোপাধ্যায়ের গান,
1: রানু মুখোপাধ্যায়ের গান। আমরা আশীর্বাদ ছবি থেকে দুটো গান শোনালাম। প্রতিশোধ ছবিতে ওই যে উত্তম কুমারের কথা বলছিলে তুমি, যে ম্যাটিনি আইডল, উত্তম, আমরা প্রচুর আর্টিস্টকে একসাথে পেয়েছি প্রতিশোধ ছবিতে, 81 সালের ছবি। এবং মহুয়া রায় চৌধুরী এই 81 সালে সবচেয়ে বেশি পরিমাণ 8টা ছবিতে অভিনয় করেছেন
0: এবং অসম্ভব জনপ্রিয়। দাদার কীর্তির পরে মহুয়া রায় চৌধুরী সেই সময় প্রায় প্রত্যেক ছবিতে সই করছেন।
1: এবং ওই যে বললাম প্রযোজকরা বেশি টাকা ঢালছেন, তিনি নিজে বেশি পারিশ্রমিক নিচ্ছেন। সুচিত্রা সেনের পর মহুয়া রায়চৌধুরী যে সময়ে নায়িকা বলি বা হিরোইন বলি তার আশেপাশে আর কেউ নেই। পরে উঠে এলেন, চলে যাওয়ার পরে শতাব্দী রায় বা অন্যান্যরা, ফলে তিনি একটা ফাঁকা মাঠে অসাধারণভাবে নিজের দৌড়টা এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

0: মহুয়া রায়চৌধুরী এরকম একজন সম্পূর্ণ শিল্পী বা কমপ্লিট আর্টিস্ট ছিলেন, যাকে নিয়ে অনুষ্ঠান করতে বসে অনায়াসেই সময় গড়িয়ে যায়, কিন্তু শেষ হয় না চলচ্চিত্রে তার ভূমিকার কথা। ওই স্বল্প সামান্য 12 বছরে তিনি দাগ রেখে গেছেন চলচ্চিত্রে এবং বাংলা ছবি একটা সময় 80-এর দশকের যখন তিনি চলে গেলেন, মাঝামাঝি সময় সত্যিই মনে হচ্ছিল যে কে কাঁধে তুলে নেবে এই দায়িত্ব, ওই খরাটা কে কাটাবে।
1: সত্যি সত্যি তো খরা কাটেনি, সেই সময়টাই খরা কাটেনি। এবং একটা ওয়েভ মহুয়া রায়চৌধুরীর উপস্থিতি বাংলা ছবিতে, তখন হয়তো আমরা বুঝিনি, অনেক ছোট ছিলাম, মানে আমাদের সেইভাবে ছবি দেখার উপায়ও ছিল না, কিন্তু পরবর্তীতে যখন তার কথা ভেবেছি, তার ছবি দেখেছি, তখন এটা বোঝা গেছে যে তার উপস্থিতি, তার বলিষ্ঠতা, তার নৃত্যভঙ্গিমা, এটা একটা খুব প্লাস পয়েন্ট। হিন্দি ছবিতে আমরা সবসময় দেখি যে যিনি আর্টিস্ট, যিনি মহিলা,
0: খুব ভালো নাচতে জানেন,
1: তিনি নাচতে জানেন, কিন্তু বাংলা ছবিতে সেটা সবসময় ঘটেনি, অন্তত আমাদের অভিজ্ঞতার মধ্যে সেটা নেই। মহুয়ার মধ্যে কিন্তু এই গুণটাও ছিল,
0: ওই যে অভিনয় আর নৃত্য দক্ষতা, শাস্ত্রীয় হোক বা আধুনিক, সব কিছু মিলিয়ে তিনি তার মতো করে এই 40 বছর পরেও তাকে নিয়ে অনুষ্ঠান করতে হচ্ছে আমাদের ম্যাটিনি মেগাস্টারের।
1: আসলে ওই অনুষ্ঠান করতে বসে একটা কথাই বলার, বারবারই বলি যে অনেক গান হয়তো শোনা হলো না, অনেক গান বাজানো হলো না এবং অনেক ছবির কথা বলা হলো না, কিন্তু মহুয়া রায়চৌধুরী, এখন তো প্রযুক্তি অনেক বেশি এগিয়ে, সুতরাং মহুয়া রায়চৌধুরী এই নামটি টাইপ করলেও পরপর পরপর যে ছবি, সে ছবি আপনারা ইচ্ছে করলেই ইউটিউবে দেখে আসতে পারেন। আমরা যেমন একটু একটু দেখে এলাম তার ছবি।
0: এবং জেনজি যারা একদম লেটেস্ট জেনারেশন, আমি জানি না এটা বলা আমার ঠিক হবে কি ভুল হবে, তারা কতটা মহুয়া রায়চৌধুরীর নাম শুনেছে এখানেও সন্দেহ আছে, কিন্তু যারা মধ্যবয়সী, যারা তার থেকেও একটু পুরনো, তারা কিন্তু আজও এই ছবি, এই গান শুনলে নস্টালজিক হয়ে যাবেন।
1: মহুয়ার পর্বটা আমরা বরং শেষ করি লতা মঙ্গেশকরকে দিয়ে, কারণ আমরা বারবার বলেছি যে আশা ভোসলে এবং অরুন্ধতী হোম চৌধুরী তার কণ্ঠই শুনছি।
0: এবং যে জনপ্রিয় ছবি তিনি প্রায় শেষ করে যেতে পারেননি, সেই ছবির গান রেখেই কিন্তু শেষ করলাম মহুয়া রায়চৌধুরীর পর্ব।

0: যার গান দিয়ে শুরু মানে শুরু করলাম এই পর্বটা, তিনি জ্যোতি নামে গান গাইতে শুরু করেছিলেন বটে, এবং একটি শিরোনামে গান গাওয়ার মাধ্যমে শিল্পী হিসেবে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। কিন্তু তিনি মোহাম্মদ আজিজ, মোহাম্মদ আজিজ বলেই তাকে আমরা জানি, এবং তার ডাকনাম ছিল মুন্না এবং আসল নাম সৈয়দ মোহাম্মদ আজিজ উন্নবি। মানে খুব আধ্যাত্মিক একটি পরিবার,
1: তারা ভীষণ মানে রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম, এই বাংলার বসিরহাটেরই ছেলে। পড়াশোনার পাশাপাশি মানে সেখানে চর্চা, উর্দু পড়া, উর্দু চর্চা, বাংলা ভাষা যে খুব স্বচ্ছন্দ সহজভাবে বলে ফেলতে পারতেন বা লিখে ফেলতে পারতেন এমন নয়। বাংলা গান শুনেও বোঝা যায় তার অ্যাকসেন্টের মধ্যে একটু অবাঙালি টান,
0: কিন্তু একটা অদ্ভুত গলার মিষ্টতা আছে। এবং গলার যে মানে গলার একটা, এক একজনের গলার একটা ভঙ্গি থাকে না,
1: ঠিক
0: যে এই
1: টোনাল কোয়ালিটি।
0: এবং অনুপূর্বা, তুমি আমার থেকে একটু ছোট, এই গান আমার মনে আছে নয়ের দশকে, মানে 86 সালের ছবি, এবং নয়ের
1: দশকে
0: প্যান্ডেলে প্যান্ডেলে প্যান্ডেলে,
1: হ্যাঁ পুজো প্যান্ডেলে বেশি, এবং ভীষণ গুরুদক্ষিণা ছবি, তো খুব হিট ছবি। এবং আমরা প্রথম পর্বে মহুয়া রায়চৌধুরীকে বলেছিলাম, ওটার কন্টিনিউয়েশনেই যদি বলি, মহুয়া রায়চৌধুরী চলে যাওয়ার পর তাপস পালের সাথে হাল ধরলেন শতাব্দী রায়, আমরা এই ছবিতেই কিন্তু সেটা দেখতে পাচ্ছি।
0: আমরা ওই সময় যে মিলন তিথির পূর্ণিমা চাঁদ, এটিও এগুলোও কিন্তু আমাদের ওই দূর থেকে ভেসে আসা গান,
1: ঠিকই তাই। তারপর কত রোমান্টিক, কত ভাবনা চিন্তা রোমান্স এই গানের মধ্যে ফুটে আসছে। সেখানেই কিন্তু মোহাম্মদ আজিজ খুব অল্প পরিমাণে বাংলা প্লেব্যাক তিনি করেছেন, মুম্বাইতে গিয়ে যে হিন্দি ছবিও প্রচুর পরিমাণে গিয়েছেন তা নয়, কিন্তু যে কটি ছবিতে গান গিয়েছেন বেশ জনপ্রিয় হয়েছে।
0: আর শুধুমাত্র বাংলা তো নয়ই, মানে বলিউডের কথা যদি বলি, ওড়িয়া ছবিতেও তিনি কাজ করেছেন, এবং 10টির বেশি বিভিন্ন ভারতীয় ভাষায় গান।

0: অর্জুন সুফি ভক্তিগীতি, মানে যেহেতু এই স্পিরিচুয়ালিটি তার পারিবারিক সূত্রে তিনি পেয়েছেন এবং অন্যান্য ধারার গান তিনি গিয়েছেন হিন্দি, ওড়িয়া এবং বাংলা।
1: ঠিকই তাই। আজকে তার জন্মদিন, 1954 সালেই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে তার জন্ম। এই যে দেখো, মহুয়া রায়চৌধুরী খুব স্বল্প দিন আমাদের মাঝে পেয়েছি এরকম একটা প্রতিভাবান আর্টিস্ট। মোহাম্মদ আজিজও যে খুব দীর্ঘ আয়ু পেয়েছেন এমনটা নয়, মাত্র 64 বছর বয়সে তিনি ছেড়ে গেছেন। কিন্তু তারই মধ্যেই মোহাম্মদ আজিজ কথাটা বললেই এমন কিছু ছবির গান কিন্তু আমাদের কানে সমানে বাজতে থাকে।
0: এবং 80 এবং 90 এই সময়টা তিনি কার সঙ্গে না গান গেয়েছেন এবং যত খুব নাম করা, মানে লতাজি, আশাজি, বিজয়তা পণ্ডিত, উষা মঙ্গেশকর, অনুরাধা পাড়ওয়াল, কবিতা কৃষ্ণমূর্তি, প্রায় সকলের সকলের গান গেয়েছেন। এই গানটা না শুনলে কেমন একটা মন খারাপ,
1: অসম্পূর্ণ থেকে যাবে। মোহাম্মদ আজিজকে নিয়ে কিছু বলা

0: কম্পোজার একদিকে লক্ষ্মীকান্ত প্যারেলাল, অন্যদিকে গান লিখছেন আনন্দ বক্সী। এই দুইয়ের মিশেলে কিন্তু মোহাম্মদ আসিস তার গলাটাকে এমনভাবে রাখলেন যে বোঝাই যাচ্ছে বাংলা হোক হিন্দি হোক উচ্চারণ একটু অন্য ধারার হলেও তিনি অপরিহার্য হয়ে উঠেছিলেন একটা সময়।
1: কর্মজীবনে মোহাম্মদ আসিস বলিউড অভিনেতা দিলীপ কুমার, শাম্মী কাপুর, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, অনিল কাপুর, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা কার জন্য না গান গেয়েছেন, মানে প্রথম থেকে শুরু করে শেষ অবধি।

0: মানে পরের দিকে অক্ষয় কুমার, অজয় দেবগান, সুমিত সাইগাল, ফারুক শেখ এদের জন্যও গান গাইছেন। 2018-তে আমরা তাকে হারিয়েছি।
1: 1984 সালে অম্বর ছবি দিয়ে শুরু হয়েছিল আর 18-তে এসে শেষ হলো, খুব বেশি বছর নয়। মানে একজন শিল্পীর বেঁচে থাকার ক্ষেত্রে ওই 64 বছর নামমাত্র বলা যায়। কিন্তু যেটুকু সামান্য সময়ই মোহাম্মদ আসিস ছিলেন, তিনি কিন্তু দাগ রেখে গেছেন তার কণ্ঠের মাধ্যমে। আজ শিল্পী নেই, তার জন্মদিনে তাকে শ্রদ্ধা।
0: মোহাম্মদ আজিজের জন্য আকাশবাণীর পক্ষ থেকে, FM গোল্ডের পক্ষ থেকে, কৃষ্ণা আর অনুপূর্বার পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা রইল। এবং শেষ করব আমরা যে গান দিয়ে, কর্মা ছবি থেকে।
1: হ্যাঁ,
0: সে গান, এ গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল
1: ঠিকই,
0: আর ভীষণ
1: আর পেয়ারেলাল, লক্ষ্মীকান্ত পেয়ারেলাল,
0: কবিতা কৃষ্ণমূর্তি, মোহাম্মদ আজিজ।
1: এই গান রেখেই কিন্তু শেষ করলাম আজকের মতো ম্যাটিনি মেগাস্টার।
0: দেখা হবে আবার খুব শীঘ্রই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। ভারত ও জাপান অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তা, ফার্মাসিউটিক্যাল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এই সম্মেলন নতুন পথ খুলে দেবে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছেই অভিন্ন অগ্রাধিকারের বিষয়।
1: আজ ভারত আর জাপান দোনোই বিশ্ব কি সবসে বড়ি ইকোনমিজ মে সে হ্যায়। এক ফ্রি প্রসপারাস আর রুলস বেজ ইন্ডো প্যাসিফিক হামারি সাঝা প্রাথমিকতা হ্যায়। ক্ষেত্র কি সবসে বড়ি ডেমোক্রেটিক আর মার্কেট ইকোনমিজ কে রূপ মে আজ হমনে কই মহত্বপূর্ণ পহল কি হ্যায়। ইনসে হম মিলকর পুরে ক্ষেত্র মে শান্তি স্থিরতা আর প্রগতি কা মার্গ প্রশস্ত করেঙ্গে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভা নব

নির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে লোকসভা সচিবালয়। আগামীকাল ও শনিবার পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। দুদিনের কর্মসূচিতে বিধায়কের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষ অগ্রাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন নেভা সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনবিন্যাসের পরিবর্তন, অবৈধ অনুপ্রবেশের প্রভাব এবং তার সামাজিক অর্থনৈতিক অভিঘাত খতিয়ে দেখতে গঠিত কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে আসছে। এই সফরের আগে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে প্রস্তুতি বৈঠক করেন কমিটির সদস্যরা। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যেই একটি বিস্তারিত প্রশ্নমালা তৈরি করেছে কমিটি। সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাসের পরিবর্তন, অনুপ্রবেশের অভিযোগ এবং তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সরেজমিনে খতিয়ে দেখাই হবে এই সফরের মূল উদ্দেশ্য। এই পরিস্থিতিতে আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গের ডিজিটাল মাধ্যমে জাতিগত জনগণনার কাজ শুরু করেছে রাজ্য সরকার। প্রথমবার এই প্রক্রিয়ায় স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশনেরও সুযোগ থাকছে। 2027 সালের 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল। এদিকে রাজ্যের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে প্রস্তাবিত এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও এই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলে দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। কমিশন রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। 2 সপ্তাহের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। রাজ্যে 500 থানায় আজ থেকে শুরু হচ্ছে সাইবার হেল্প ডেস্ক। নবান্নে আজ এক প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত জানান, প্রতিটি থানায় চালু হচ্ছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক। রাজ্য সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, প্রতিটি পুরসভা ও কমিশনারেটে শুরু হচ্ছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। আইন শৃঙ্খলা রক্ষায় 6টি পুলিশ কমিশনারেট চালু করা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর পরিষেবা ওই হেল্প ডেস্ক থেকে পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে চিংড়িখাটা উড়ালপোলে আগামীকাল থেকে আরও এক দফায় বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রশাসনিক কারণে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অপারেশন আমিস্টাডের অধীনে ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অস্থায়ী হাসপাতাল গড়ে তুলে আক্রান্তদের চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য সেদেশের মানুষ ভারতের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। এদিকে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,295, আহতের সংখ্যা বেড়ে হয়েছে 11,267 জন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 খেলায় স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলেসের ইংলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে অভিন্ন দেওয়ানী বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গৃহীত মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যে 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক, এছাড়া প্রতিটি থানায় চালু হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক। রাজ্যে অবৈধ অনুপ্রবেশের প্রভাব খতিয়ে দেখতে খুব শীঘ্রই কেন্দ্রের একটি উচ্চ পর্যায়ের কমিটি পশ্চিমবঙ্গ সফরে আসছে। তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে 17 জনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে, এর ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে অভিন্ন দেওয়ানী বিধি ইউসিসি কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে আজ দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026 খসড়া বিল পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে, এরপর বিভিন্ন বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানী বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এর মাধ্যমে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ সহ ব্যক্তিগত আইন সংক্রান্ত বিষয়ে অভিন্ন বিধান আনার উদ্যোগ শুরু হয়েছে। মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশেরও সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তিতে 224 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুর দুয়ার, কলকাতা নগর দায়রা আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও আজকের বৈঠকে গৃহীত হয়েছে।
1: মন্ত্রিসভা 2026 সালের 1 অগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে NHM অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা কেন্দ্র সরকারের প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা আজীবিকা মিশন গ্রামীণ বিভিজিরামজি স্কিম পশ্চিমবঙ্গ 2026 বাস্তবায়নের জন্য কার্যোত্তর অনুমোদন দিয়েছে। নোটিফিকেশন 30 জুন বের করা হয়েছে।

0: অগ্নিমিত্রা পাল জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত আগামী মাস থেকে 5,000 টাকা করে বেতন বৃদ্ধির পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে একটি ইএসআই হাসপাতাল ও মালদায় জওহর নহবোদয় বিদ্যালয় তৈরি করার জন্যও জমি দেওয়া হবে। রাজ্যে 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য সচিবালয়ে নবান্নে একথা ঘোষণা করেন। এছাড়া রাজ্যের প্রতিটি থানায় 24 ঘণ্টার মহিলা হেল্প ডেস্ক বা নারী সহায়তা কেন্দ্রেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
1: নারী সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেই লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পরামর্শে আজ থেকে রাজ্যের সবকটি থানায় চালু হচ্ছে আরও 2টি জরুরি পরিষেবা, উইমেন হেল্প ডেস্ক এবং প্রত্যেক মিউনিসিপাল টাউনে দুর্গা সুরক্ষা স্কোয়াড।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অপরাধের তথ্য গোপন না করে প্রতিটি অভিযোগ নথিভুক্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। ব্যাধি লুকিয়ে রাখলে তার চিকিৎসা সম্ভব নয় বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সাইবার ক্রাইম পোর্টাল এবং 1930 হেল্পলাইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সাইবার অপরাধের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এমনকি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের টাকা যে সমস্ত অ্যাকাউন্টে জমা পড়ছে সেগুলিও এই অপরাধের হাত থেকে নিস্তার পাচ্ছে না। সে কারণে প্রতিটি থানায় চালু হওয়া এই হেল্প ডেস্ক বিশেষ সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
2: আমাদের সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই, এটা কি মহামারীর আকার ধারণ করেছে। কার্য তো বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও অত্যন্ত অল্প পয়সা তাদের অ্যাকাউন্টে থাকে বা অল্প টাকা তারা সামাজিক ভাতা বা বিভিন্ন সাহায্যের উপর নির্ভর করে, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা এত লম্বা চেন দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে।
0: মুখ্যমন্ত্রী জানান, এজন্য রাজ্যস্তরে সাইবার নিরাপত্তার দায়িত্বে একজন সিনিয়র আধিকারিককে নিয়োগ করা হবে, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন। পুলিশের কাজের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তার দাবি, পুলিশের পুরনো সুনাম ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে পার্ক সার্কাস ও আসানসোলে পুলিশের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। দুর্গাপুজোর আগেই 112 জরুরি পরিষেবা চালু এবং সেপ্টেম্বরে 16,000 নতুন পুলিশকর্মী নিয়োগের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনবিন্যাসের পরিবর্তন, অবৈধ অনুপ্রবেশের প্রভাব এবং তার সামাজিক অর্থনৈতিক অভিঘাত খতিয়ে দেখতে গঠিত কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে আসছে। এই সফরের আগে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে প্রস্তুতি বৈঠক করেন কমিটির সদস্যরা। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে একটি বিস্তারিত প্রশ্নমালা তৈরি করেছে কমিটি। এই পরিস্থিতিতে আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ডিজিটাল মাধ্যমে জাতিগত জনগণনার কাজ শুরু করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রথমবার এই প্রক্রিয়ায় স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশনেরও সুযোগ থাকছে। 2027 প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, এই জনগণনার প্রকৃত তথ্য সামনে এলে রাজ্যের জনবিন্যাস সম্পর্কে বাস্তব চিত্র স্পষ্ট হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে লোকসভা সচিবালয়। আগামীকালও শনিবার পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ও বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এ বিষয়ে দলের 2 বিবদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে কমিশনের পক্ষ থেকে 2 পক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30 মধ্যে এই জবাব দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু ও একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। কমিশন রাজ্যের মুখ্যসচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: প্রত্যেক বৃহস্পতিবার রাত 8:10 চলে আসি আমরা, কি অনুষ্ঠান, প্রত্যেক দিনের মতোই আপনার কথা অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠানের সবটা আপনারা মোটামুটি জানেন, তবুও যদি কোনো বন্ধু আজ নতুন জয়েন করে থাকেন তার উদ্দেশ্যে জানাই, আজকে আপনার কথা বিষয়টি টপিক রাখা হয়েছে প্রত্যেক দিনের মতোই। আর সেই টপিক নিয়ে আপনারা কেউ হয়তো পক্ষে বলেন, কেউ হয়তো বিপক্ষে বলেন, এবং বলার বা আপনাদের কথা জানানোর বেশ কিছু মাধ্যম রয়েছে। যেমন

করে আপনারা প্রত্যেক দিন রাত্রে আপনার কথা অনুষ্ঠানে মেসেজ করেন, 8:10 থেকে শুরু হয় এই অনুষ্ঠানে। তার কতগুলো মাধ্যম রয়েছে যেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। যেমন প্রথম মাধ্যম হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, 9903059992 নাম্বারটি খোলা রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনাদের মনের কথা। এবং তার পাশাপাশি আপনারা যেটা করতে পারেন, আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে 100.1 FM Gold কলকাতা, সেখানে এসেও আপনারা কথা বলতে পারেন। সেখানে এসে আমাদের আজকের যে পোস্টার আপনার কথা অনুষ্ঠানে, সেখানে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার কথা।

বন্ধুদের উদ্দেশ্যে জানাই, সামান্য কিছু ত্রুটির কারণে সম্ভবত আপনারা যে কথাগুলো এতক্ষণ বললাম সেগুলো শুনতে পাননি, তাই আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা টিউন করেছেন 100.1 FM গোল্ড, দেবারতী এবং রাজর্ষী রয়েছে।

সঙ্গে শুনছেন আপনার কথা। আর আপনার কথা অনুষ্ঠানে যেটা হয়, একটা বিশেষ বিষয় রাখা হয় যেটার উপরে আপনারা কথা বলেন পক্ষে বা বিপক্ষে। এবং সেজন্য যেটা আপনারা করতে পারেন সেটা হলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা মেসেজের নাম্বার 9903052992, সেখানে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তার পাশাপাশি যেটা করতে পারেন, আমাদের যে ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, সেই ফেসবুক পেজে আজকে আপনার কথা অনুষ্ঠানে যে পোস্টার শেয়ার করা হয়েছে তার কমেন্ট বক্সে এসেও জানাতে পারেন আপনাদের মতামত। এছাড়া আমাদের টেলিফোন লাইন তো খোলা রয়েইছে 2248-8085। তবে হ্যাঁ, কী বিষয় নিয়ে আপনারা কথা বলবেন সেটা একটু চট করে জানিয়ে দিই, যদিও আমাদের পোস্টারে আপনারা দেখেছেন, তারপরও আরও একবার জানাই। কৃতজ্ঞতার বিচারে আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি, এই বিষয়টা নিয়েই আজ আপনারা কথা বলবেন। সরাসরি চলে যাব আমাদের ফেসবুক পেজে। প্রথম মেসেজ, প্রথম কমেন্ট, তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা জানাই আর্যদের, প্রণাম আকাশবাণী শ্রবণ সঙ্গীদের। নয়া প্রযুক্তি ও নয়া বিজ্ঞানে আমরা অনেক এগিয়ে গিয়েছি, কিন্তু বলা যায় কৃতজ্ঞতায় পিছিয়ে, কারণ উপকারকারীর উপকার স্বীকার করি না, বরং উল্টে তাকে বঞ্চনা ক্ষতি করি, তাকে নাশ করি। ইতিহাসের পর্বে ঐক্য ও সমন্বয়ের সন্ধান করেছে মানুষ, তারপর শান্তিই পথ, অহিংসাই সংগ্রামের পথ, তার কোনো বিকল্প নাই। অন্য পথে উত্তেজনা, ক্ষমতার আকর্ষণে, দুর্নীতির দুর্ভেদ্য অরণ্যে আত্মঘাতী বিচরণ, নেই বৃহত্তর ঐক্য ও উদ্ধারের সম্ভাবনা। আলোকিত ভবিষ্যতের প্রতিশ্রুতি, মুখ ও মুখোশ পরা মানুষের দ্বিচারিতা। তাই তো বলি, কৃতজ্ঞতার বিচারে আমরা অনেক পিছিয়ে। নমস্কার জানাই শ্রবণ সঙ্গীদের আকাশবাণী। তপন চক্রবর্তীর কমেন্টের পর আমরা চলে আসব পরের বন্ধু। কমেন্ট করেছেন শুভ দত্ত, লিখছেন দত্তপুকুর থেকে, জানিয়েছেন, প্রথম শুরুতেই আশা করি আপনারা ভালো আছেন। হ্যাঁ, আমরা ভালো আছি, আশা করি শুভবাবু আপনিও ভালো আছেন। খুবই রূঢ় কিন্তু বাস্তব একটি সত্য, আজকাল চারপাশের পরিবেশ দেখলে সত্যিই এমনটা মনে হয়। প্রতিদিন ফ্যাক্টরিতে একা হাতে প্রচুর কাজের চাপ ও দায়িত্ব সামলাতে গিয়ে আমি প্রায়শই দেখি মানুষ নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে অন্যের অবদানের কথা খুব সহজেই ভুলে যায়। কেউ কোনো উপকার করলে বা কঠিন সময়ে পাশে দাঁড়ালে মন থেকে যেটুকু ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানো উচিত, আজকাল এই যান্ত্রিক ব্যস্ত জীবনে সেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমরা সবাই যেন বড্ড বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি, অন্যের করা উপকারের কথা মনে রাখার চেয়ে কি পেলাম না সেই হিসেব কষতেই আমরা বেশি ব্যস্ত থাকি। অথচ একটু কৃতজ্ঞতা প্রকাশ করলে যেমন অন্যের কাজের মূল্যায়ন করা হয়, তেমন নিজেদের মানসিক শান্তিও বাড়ে এবং মানবিক সম্পর্কগুলো মজবুত হয়। আপনাদের এই সুন্দর বিষয় নির্বাচনের জন্য অনেক সাধুবাদ জানাই, আপনাদের আলোচনা শুনছি খুব ভালো লাগছে। দত্তপুকুর থেকে লিখেছেন শুভ দত্ত। পরের যে কমেন্ট এসেছে সেটি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের আত্রাই থেকে লিখেছেন কাজী আবু জাফর। তিনি লিখেছেন প্রতিবারের মতোই খুব সুন্দর ছন্দে কবিতার মাধ্যমে তাঁর মনের কথা। তিনি লিখছেন, আকাশেতে চাঁদ উঠে, আষাঢ়ে কদম ফুটে, কৃতজ্ঞতা হারিয়ে যায়নি মোটে, পাখি ডাকে ভোরবেলা, শিউলিটা ঝরে পড়ে পথের ধুলায়, এভাবেই দিন আসে দিন কেটে যায়। বাবা মাকে করি সম্মান, দল বেঁধে স্কুলে যাই, ফুটবল খেলি, আমার মনের কথা বন্ধুকে বলি। খুব সুন্দর তিনি লিখছেন যে এটা কিন্তু হারিয়ে যায়নি, অতএব আজও একই রকম রয়েছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা।

সৌভিক সরকার কসবা হালদু থেকে কি মেসেজ করেছেন? আধুনিক জীবনের ব্যস্ততা, প্রতিযোগিতা আর আত্মকেন্দ্রিকতার ভিড়ে আমরা যেন ধীরে ধীরে কৃতজ্ঞতা প্রকাশ ও সঠিক বিচারবোধের মূল্য ভুলে যাচ্ছি। যে মানুষগুলো আমাদের পাশে দাঁড়ায় তাদের অবদানকে অনেক সময় স্বাভাবিক বলে ধরে নিই, অথচ সামান্য ভুলেই তাদেরকে আমরা বিচার করে ফেলি। কৃতজ্ঞতা মানুষকে বিনয়ী করে আর

ন্যায়সঙ্গত বিচার মানুষকে মহৎ করে। সমাজকে সুন্দর ও মানবিক রাখতে এই দুই গুণের কোনো বিকল্প নেই। তাই আসুন অন্যের ভালোবাসা ও সহায়তার মূল্য দিতে শিখি, আবেগ নয় বিবেক দিয়ে বিচার করি, তবেই আমরা সত্যিকারের উন্নত মানুষ এবং সুস্থ সমাজ গড়ে তুলতে পারব। লিখছেন কসবা হালতু থেকে সৌভিক সরকার। পরের বন্ধু মেসেজ করছেন বেড়াচাপা বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে। নমস্কার শ্রদ্ধেয় রাজস্বী দাদা ও দেবারতী দিদি, আমার নাম তুফান, আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা ও পাশাপাশি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমি দশম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র, অতএব এই বয়সে আমি যতটুকু অভিজ্ঞতার শিকার হয়েছি সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমি উক্ত বিষয় সম্বন্ধে আমার কিছু কথা লিখছি। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ প্রযুক্তিতে উন্নত হয়েছে, কিন্তু হৃদয়ের মহত্ত্বে যেন ক্রমশ দরিদ্র হয়ে পড়ছে। আজ সাফল্যের শিখরে পৌঁছে অনেকেই ভুলে যায় সেই হাতগুলোর কথা যেগুলো তাকে উঠে দাঁড়াতে শিখিয়েছিল। বাবা মায়ের নিঃস্বার্থ ত্যাগ, শিক্ষকের জ্ঞানের প্রদীপ, কৃষকের ঘামে ভলানো অন্ন, শ্রমিকের নিরলস পরিশ্রম, সব কিছুকে যেন আমরা সহজেই প্রাপ্য বলে ধরিনি। প্রাপ্তিকে অধিকার ভাবার মুহূর্তেই কৃতজ্ঞতার মৃত্যু ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, আর সেই বিশ্বাসের প্রথম ভিত্তি হল কৃতজ্ঞতা। কৃতজ্ঞ মানুষ কখনো অহংকারী হয় না, কারণ সে জানে তার প্রতিটি অর্জনের পেছনে অসংখ্য অদৃশ্য মানুষের অবদান লুকিয়ে আছে। অথচ অকৃতজ্ঞতা মানুষকে শুধু স্বার্থপরই করে না, তার বিবেককেও নিঃস্ব করে দেয়। উপসংহারে বলি, কৃতজ্ঞতা কোনো ভদ্রতার অলঙ্কার নয়, এটি মানুষের আত্মার মহিমা। যে মানুষ ধন্যবাদ বলতে ভুলে যায় সে একদিন নিজের অস্তিত্বের ঋণও অস্বীকার করে, কারণ কৃতজ্ঞতাহীন হৃদয় কখনো মহান হতে পারে না। সে শুধু সাফল্য অর্জন করে, সম্মান নয়। শেষে আবারও আপনাদেরকে শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলীকে জানাই আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তুফান, তুমিও খুব ভালো থেকো, খুব সুন্দর করে লিখেছো তুমি তোমার কথা। মোহাম্মদ ছবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে মেসেজ করেছেন। তিনি লিখছেন, কৃতজ্ঞতা মানুষের হৃদয়ের সবচেয়ে কোমল অলঙ্কার, অথচ আজ আমরা তার মূল্য ভুলতে বসেছি। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ যেন আত্মকেন্দ্রিকতার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছে। যে হাত আমাদের পথ দেখায় সেই হাতের প্রতি কৃতজ্ণতার স্পর্শ আজ অনেকটাই ম্লান। পিতামাতার ত্যাগ, শিক্ষকের শিক্ষা, বন্ধুর সহায়তা সবই যেন সময়ের স্রোতে অবহেলিত। মানুষ আজ পাওয়ার হিসাব রাখে, কিন্তু দেওয়ার স্মৃতি ভুলে যায়। কৃতজ্ঞতার অভাব হৃদয়কে শুষ্ক করে তোলে, সম্পর্ককে করে তোলে দুর্বল। যেখানে কৃতজ্ঞতা থাকে সেখানে মানবতার আলো দীপ্ত হয়ে জ্বলে। কৃতজ্ঞতা শুধু একটি শব্দ নয়, এটি আত্মার মহত্ত্বের পরিচয়। আমাদের উচিত ছোট ছোট উপকারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা, কারণ কৃতজ্ঞতার চর্চাই মানুষকে সত্যিকারের অর্থে মহান ও সুন্দর করে তোলে। শুভেচ্ছান্তে মোহাম্মদ ছবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ। পরের বন্ধুর কমেন্ট, শুভ সন্ধ্যা, শুভ্রা ভট্টাচার্য বাঁশজনী কলকাতা সত্তর থেকে। তিনি লিখেছেন, আমরা পিছিয়ে পড়ছি ঠিকই, কিন্তু হারিয়ে যাইনি। আমরা এখন থ্যাংক ইউ বলতেই ভুলে গেছি। মা ভাত বেড়ে দিলে, বাবা বাজার করলে, বন্ধু বিপদে পাশে দাঁড়ালে, সবটাই অধিকার ভেবে নিই। অথচ একটা ছোট্ট ধন্যবাদ মানুষটার সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। কৃতজ্ঞতা দেখাতে পয়সা লাগে না, শুধু একটা সুন্দর মন লাগে। আমরা সত্যি পিছিয়ে পড়ছি, লিখছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশরণী কলকাতা সত্তর থেকে। এবার আমরা চোখ রাখবো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করেছেন সেখানে। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, সত্যি কথা বলতে কি কৃতজ্ঞতা এখন নিরুদ্দেশ। বহুদিন সে ঘর ছাড়া, কবে যে দেখেছি শেষ। বিষয়টি যুক্তি নির্ভর, স্বচ্ছ বিবেকের দংশনে যতই উপকৃত হই না কেন কৃতজ্ঞতাবোধ নেই মনে। স্বার্থপরতায় আচ্ছন্ন হয়ে অহংবোধ সাথে নিয়ে কৃতজ্ঞতার বিচারে সত্যি কয়েক যোজন পিছিয়ে। এই অধঃপতন নিঃসন্দেহে নিতান্তই সামাজিক অবক্ষয়। কৃতজ্ঞতা বোধ হারিয়েছে, এটা মনুষ্যত্বের পরাজয়। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখেছেন এই কমেন্ট। পরের

0: কমেন্ট পড়ব, লিখছেন সংঘ অধিকারী সবরাকোন বাঁকুড়া থেকে। লিখছেন, কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতা ব্যাপারটি ব্যক্তির একটি চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, এটিকে তুল্যমূল্য বাজারে নিয়ে এসে বিচারের জায়গায় আনলে একটু বিপত্তি হতে পারে। হ্যাঁ, বলতে পারেন সবাই যদি কৃতজ্ঞ মানসিকতার হয় তবে দেশটা আরও ভালো হবে, সে কথা ঠিক, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে না, সেই সব কৃতজ্ঞ মানুষ সমাজকে নৈতিক দিক থেকে পিছিয়ে দেয়। তাই বলে আজ সবাই আমরা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি বা কৃতজ্ঞতার ক্ষেত্রে খুব পিছিয়ে পড়ছি তেমনটা নয়। তবে আবারও বলছি, ব্যক্তিগতভাবে আমার জীবনেও বহু কৃতজ্ঞ মানুষ এসেছেন, মন খারাপ করিয়ে তারা চলে গেছেন, কিছু ক্ষেত্রে ক্ষতিও করেছেন, তবু অনেক কৃতজ্ঞ মানুষকেও দেখেছি, তাই মন ভালো হয়ে গেছে। সাবরাকোন বাঁকুড়া থেকে লিখছেন শঙ্খ অধিকারী। পরের বন্ধুর মেসেজ পড়ব, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা। কৃতজ্ঞতা মানুষের একটি অন্যতম সেরা গুণ, যা মানসিক শান্তি ও আত্মিক উন্নতি সাধন করে। তবে আধুনিক জীবনের ব্যস্ততা, অতিরিক্ত প্রতিযোগিতা এবং বস্তুবাদী মানসিকতার কারণে আমাদের জীবন থেকে কৃতজ্ঞতা বোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে। পরিশেষে বলা যায়, কৃতজ্ঞতা কেবল একটি সাধারণ গুণ নয়, বরং একটি মানসিক প্রশান্তি ও মানবিক সম্পর্ক টিকিয়ে রাখার চাবিকাঠি। জীবনের ছোট ছোট বিষয় ও মানুষের অবদানের প্রতি কৃতজ্ঞ থাকার অভ্যাস আমাদের জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে। তাই প্রতিদিনের চর্চার মাধ্যমে এই হারিয়ে যাওয়া গুণটি পুনরায় ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, লিখেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। পরের বন্ধু বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা। রাজর্ষীয় দেবারতি কে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম। দেখো, কৃতজ্ঞতার বিচারে আমরা সত্যিই ক্রমশ পিছিয়ে পড়ছি, তাই আমি একটু ছন্দে ছন্দে বলছি। মানুষের মতো দেখতে আমরা, তবু আমরা মানুষ নই। আজ মনুষ্যত্বের শহর জুড়ে পড়েছে সব হইচই, মুখোশ নিয়ে পথ চলি সব ধ্বংসের মাতামাতি, সুখের ঘরে সেই যে কবেই নিভেছে মোমবাতি, বাহানা সব ব্যস্ত তাতেই খুঁজের ঘরে নীল, আজ মনুষ্যত্বের কাব্য কথায় নাই রে অন্ত মিল। আমরা সবাই নামেই মানুষ, মানুষ হতে পারছি কই, সবটা জেনেও ভুলের পথে অকারণে নষ্ট হই। আমি সেরা, আমি শ্রেষ্ঠ, অহংকারে হারাই দিক, জেদের বসে হাল ছাড়ি না, ভুল করলেও আমি ঠিক। আজ এমনই করেই কৃতজ্ঞতা দিন প্রতিদিন হচ্ছে শেষ, থাকার ঘরে থাকছে শুধু সব হারানোর নতুন দেশ। বিজয় দালাল লিখেছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে। পরের বন্ধুর মেসেজ পড়ব, বেহালা থেকে লিখছেন অনিমেষ ভট্টাচার্য। প্রিয় আপনার কথা, বর্তমানে কৃতজ্ঞতা প্রকাশের নতুন ব্যবস্থা এসেছে সোশ্যাল মিডিয়া, এর মাধ্যমে গ্র্যাটিটিউড থ্যাংক ইউ কালচার আমাদের মানুষ শিক্ষক শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দেয়, তাই কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি না। অনিমেষ ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে। পরের বন্ধুর মেসেজ, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, কৃতজ্ঞতার প্রকাশভঙ্গি পাল্টেছে আজকাল, সোশ্যাল মিডিয়ার প্রচার করতে ব্যস্ত অন্তর্জাল, মুখোমুখি হয় না দেখা, থ্যাংক ইউ বলি ফেসবুকে, কৃতজ্ঞতা জানাই হোয়াটসঅ্যাপে, কাজের মাঝে ব্যস্ত থেকে। ব্যস্ত সমাজ, ব্যস্ত মানুষ, উন্নয়নমুখী যা কিছু, কৃতজ্ঞতার বিচারে না পিছিয়ে এগোই, করে মাথা নিচু। প্রভাতী ভট্টাচার্য লিখেছেন বেহালা থেকে। পরের বন্ধু যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আর্য রাজস্বী দাদা ভাই নমস্কার, ও আর্য দেবারতী দিদি ভাই নমস্কার। কৃতজ্ঞতা হল উপকার, অন্যের উপকার স্বীকার করা এবং তার প্রতি মনের গভীরতা থেকে ধন্যবাদ জানানোর একটি অনুভূতি। আমরা যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্য, প্রকৃতি, আকাশবাণী অথবা কারো না কারো কাছ থেকে উপকার পেয়ে থাকি, তাই তাদের প্রতি আমাদের সবারই কৃতজ্ঞ থাকা উচিত। বর্তমানে কর্মব্যস্ততা ও আত্মকেন্দ্রিক এবং অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে সময় কাটানোর জন্য মানুষ কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে যাচ্ছে, যেটা কাম্য নয়। ঠিক তাই আমি মনে করি, কি নেই তার দিকে না তাকিয়ে কি আছে তার দিকে তাকানো উচিত, এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিদেন পক্ষে 2-3টি কৃতজ্ঞতার কথা লিখে রাখা উচিত। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। পূর্ব মেদিনীপুরের কাঁথি জুখিয়াবাজার থেকে লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা।
1: এবার তাহলে ফোনের দিকে একটু তাকাই।
0: বেশ,
1: কি আছে? নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
2: শুভজিৎ বলছি বেলগড়িয়া থেকে।
0: বেশ,
2: আমার মনে হয় থ্যাংক ইউ আর সরি হচ্ছে এমন দুটো শব্দ যেটার জন্য কিন্তু আনলিমিটেড টক টাইম, মানে কোনো বাজবিচার নেই। আদৌ আমি মন থেকে

সেটা বিশ্বাস করছে কিনা সেখানেও একটা প্রশ্ন। এবার এর একটা কারণ হচ্ছে যে আমরা একটা টেক ফর গ্রান্টেড সিচুয়েশনে চলে যাই ছোটবেলা থেকে, যখন আমরা যে বড় হচ্ছি, আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে সেটা কি শুধু আমার কৃত্য? একদমই নয়। আমার সাফল্যের পেছনে আমার বাবা মা আছে, শিক্ষক শিক্ষিকারা আছেন, বন্ধু আছে, অনেক সময় অনেক বন্ধু তো কঠিন সময় দাঁড়ায়, কিন্তু সেইগুলো আমরা কিন্তু ভুলে যাই। আমরা বাবা মা

0: হাউসওয়াইফ বলি না আমরা হোম মেকার বলি, কারণ তারা ঘরটাকে সাজায় বিভিন্ন ভাবে। তো আমরা তাদের কি কোনো হাজবেন্ড কটা হাজবেন্ড বলে তার ওয়াইফকে যে থ্যাংক ইউ ফর এভরিথিং দ্যাট ইউ আর ডুইং, তো যেটা সব থেকে শক্ত কাজ আর কি, মানে বাইরে চাকরি করার থেকেও শক্ত কাজ হচ্ছে ঘর সামলানো। তো এখানে আর একটা কথা যেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা ভগবানকে যখন প্রণাম করি তখন আমরা বলি যে ভগবান তুমি আমাকে এটা দাও ওটা দাও, তার বাড়িতে এই আছে তার গাড়ি বাড়ি আছে আমার নেই কেন আমাকে দাও, কিন্তু আমি কোনোদিন আমরা বলি না যে ভগবান তুমি আমাকে যা দিয়েছো তাতেই আমি সন্তুষ্ট, তুমি আমার মাথার উপর ছাদ রেখেছো দুবেলা খেতে পাচ্ছি এটাই যথেষ্ট, এর জন্য তোমাকে
1: ঠিকই তাই এভাবে, হ্যাঁ একদমই তাই এভাবে, কিন্তু আমরা কেউ ভাবি না।
2: চার বেলা খাও?
1: হ্যাঁ চার বেলা খাই আমি, পাঁচ বেলা ছ বেলা প্রচুর বেলা খাই। হ্যাঁ মানে যত বেশি ভাগ ভাগ করে তুমি খাবে তত তুমি রোগা থাকবে,
2: কিন্তু সেটা
1: সেটা আমাকে কৃতজ্ঞতা জানিও অবশ্যই। হ্যাঁ দুম করে ভুলে যেও না জানো,
2: না না কি করে ভুলে যাবো,
1: সেটাই ভুলে টুলে যেও না, পরের বন্ধুর মেসেজ পড়বো তারপর আমরা আবারও টেলিফোনে নিশ্চয়ই যাবো। আমি
2: আগে ফোনে কথা বলবো,
1: আগে ফোনে কথা বলবো। বেশ
3: হ্যাঁ নমস্কার,
1: নমস্কার কে আছেন সঙ্গে?
3: আমি বাউরিয়া থেকে বলছিলাম, গৌরকোলে।
2: আপনার রেডিও সেটের ভলিউমটা কমান, আমরা আপনার কথা আমাদের নিজেদের কথা শুনে ফেলছি।
3: ঠিক আছে এবার ঠিক আছে, নমস্কার।
2: হ্যাঁ বলুন।
3: বলছিলাম আজকের দিনে কৃতজ্ঞতা বলে মানুষ, আমি তো একটু মানুষ দেখতে পাচ্ছি না, কৃতজ্ঞতা কাকে বলবো? মানুষ যদি না ঠিক মতন ভাবে ঠিক ঠিক জায়গায় কোন জায়গাটায় কি বলতে হবে সেটা যদি না জানে, যেমন ধরুন আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি আড়াই থেকে তিন বছরের মধ্যে কথাবার্তা শিখি, কোথায় কি বলতে হয় সেইটা শিখতে সময় লাগে সারা জীবন। নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে সতীত। আমরা এভাবে অনেকেই ভাবতে পারি না, এবং যত তাড়াতাড়ি আমরা এগুলো ভাবতে পারবো বা এভাবে অন্যদের কথা মনে রাখতে পারবো তাহলে বোধ হয় আমাদের চারপাশটাই আরও বেশি সুন্দর হয়ে ওঠে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে মেসেজ করছেন, অকৃতজ্ঞ চিরকাল ছিল সুতরাং বর্তমানও তার ব্যতিক্রম নয়, ভবিষ্যতেও থাকবে, পৃথিবীতে আসেন শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, দ্বিচারিতাই এদের বেদমন্ত্র। পরের বন্ধুর মেসেজ, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা দাদা দিদি, কৃতজ্ঞতার বিচারে সত্যি আমরা পিছিয়ে পড়ছি, আমরা কৃতজ্ঞতা তো দূরে থাক সামান্য ভদ্রতা সভ্যতাও ভুলে যাচ্ছি, এর পরিণাম যে কি দাঁড়াবে আমরা কেউ জানি না। এখন সবাই একটা ডিজিটাল, এখন সবই একটা ডিজিটাল যুগ হয়ে দাঁড়িয়েছে, পরেও সেই অবস্থাই হবে, কৃতজ্ঞতা ও তো অনেক দূরের কথা। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, সেই সাথে লিখেছেন আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন। সুভাষ চক্রবর্তীর মেসেজ পড়ব, উত্তর বাওয়ালি থেকে মেসেজ করেছেন, রাজস্বীয় দেবারতী শুভ সন্ধ্যা, উপকারীর উপকার স্বীকার করতে কৃতজ্ঞতা জানানোর রীতি চালু আছে, তবে কেউ কেউ উল্টো পথে হাঁটে, এরা অকৃতজ্ঞ, এদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করা যায় না, এরা যা কিছু পায় তা এদের বিবেচনায় টেকেন ফর গ্রান্টেড। তবুও বলবো কৃতজ্ঞ জানে কৃতজ্ঞতা জানায় উপকারী সব ব্যক্তিজনে। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে। বেশ কিছু ফেসবুক পেজের কমেন্ট এবং সেই সাথে আপনাদের SMS পড়লাম, হোয়াটসঅ্যাপ মেসেজ পড়লাম, এবার চলে আসি ফোন মেসেজে। লিখছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি, এই যান্ত্রিক যুগে দাঁড়িয়ে কৃতজ্ঞতা অনেক কমে গেছে, কিছু মানুষ উপকার নিয়ে পরে হয়তো যার থেকে উপকার পেল তাকেই ভুলে যাচ্ছে বা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে, পৃথিবীর সেই প্রাণের স্পন্দন আমরা শুনতে পাচ্ছি না। লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। শিপ্রা কারার লিখছেন হাওড়া চার মল্লিকপাড়া লেন থেকে, তিনি লিখছেন নীতিগল্পর বাঘ আর সারস পাখির গল্প মনে পড়ে গেল, তাই আজ বলতে চাই অকৃতজ্ঞতা আজ নয় অনেক যুগ থেকেই আছে, তবে সবাই নয়, ম্যান টু ম্যান নির্ভর করে এটা। এখন আমরা নিজেদের ফ্যামিলিতে মা বাবার প্রতি কি কৃতজ্ঞতা রাখি রাখি না, যদি তাই হতো তাহলে বাড়িতে বাড়িতে চাঁদের হাট বসত, গডের কাছে খালি চাওয়া এবং প্রেয়ার করি, তারপর আর কি বলি, থ্যাংকস, যা পেয়ে গেছি তার জন্যেও নয়। এমনটাই লিখছেন আমাদের বন্ধু শিপ্রা কারার, মল্লিকপাড়া লেন বিটোর হাওড়া চার থেকে। পরের বন্ধুর হোয়াটসঅ্যাপ কমেন্টে আবারও চলে আসি। আপনারা 2248808585 নাম্বারে টেলিফোন যেমন করছেন, সেই সাথে আপনারা আমাদেরকে এসএমএস

0: বা হোয়াটসঅ্যাপ করছেন 9903059992 এই নাম্বারে। পরের বন্ধুর মেসেজ পড়ব। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন, আজ থেকে আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি এই বিষয়ে কিছু নাই লিখবেন, গোপালবাবুকে বলছি, উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন, আপনি যদি বিষয়ে কিছু নাই লিখবেন তাহলে অনুগ্রহ করে বোধহয় আপনার কোনো রকম মেসেজ না করাটাই ভালো, কারণ তাতেও তো আলটিমেটলি সময়টা চলে যায়। আপনি লিখুন না, আপনার কথা লিখুন, আমরা সেগুলো পড়ব, কিন্তু আপনি, আমি কথা বলবো না এটা লিখলে সেটার তো কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনে কেন আমরা মেসেজ করব, তাই না? বারাসাত থেকে বাবাই সিংহ লিখছেন, সম্ভবত বাবাই বাবুর মেসেজ আমি প্রথমবার পড়ছি, দেখি কি লিখেছেন। কৃতজ্ঞতার বিচারে আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি, খুবই বাস্তব একটা সত্যি কথা। আজকাল আমরা সবাই যেন একটা ইঁদুর দৌড়ে মেতে আছি, কেউ আমাদের জন্য কিছু করলে বা বিপদে পাশে দাঁড়ালে অনেক সময় সেটাকে আমরা তার দায়িত্ব বা আমাদের প্রাপ্য বলে ধরে নিই, মন থেকে একটু ধন্যবাদ বলার সময়টুকুও যেন আমাদের কাছে আর নেই। আগে মানুষের মধ্যে যে একটা পারস্পরিক নির্ভরতা আর শ্রদ্ধাবোধ ছিল, এই যান্ত্রিক কতার যুগে সেটা হারিয়ে যাচ্ছে। আমরা সারাক্ষণ শুধু হিসাব করছি কে আমাদের কি দিল বা কোথায় আমরা, কে আমাদের কি দিল না বা কোথায় আমরা ঠকলাম, কিন্তু কেউ যে নিঃস্বার্থভাবে আমাদের জন্য কিছু করলো তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে যাচ্ছি। কৃতজ্ঞ থাকাটা যে আসলে নিজের মনকে শান্ত রাখার এবং সম্পর্কগুলোকে সুন্দর রাখার একটা বড় উপায় সেটা আমরা ক্রমশই ভুলে যাচ্ছি। আপনাদের আলোচনা খুব মন দিয়ে শুনছি, দারুণ হচ্ছে, এমন সুন্দর একটা বিষয় বেছে নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ আনতে বাবাই সিংহ বারাসাত। খুব ভালো লাগলো আপনার মেসেজ পড়েও, আপনিও আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন, খুব ভালো লাগলো। দীনেশ নস্কর বালি হাওড়া থেকে মেসেজ করেছেন, তার মেসেজ আমরা পড়ব, তবে তার আগে আমাদের একটা জরুরি ঘোষণাই বলা যেতে পারে, সেখানে চলে যেতে হবে। তার কারণ, এই যে মাসটা শুরু হয়েছে জুলাই মাস, সেই জুলাই মাসের অনুগল্পের বিষয়টা এবার আপনাদেরকে জানিয়ে দিতেই হবে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
2: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই, পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই, নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
3: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।
0: দীনেশ নস্কর বালি হাওড়া থেকে মেসেজ করেছেন, লিখছেন, যারা কৃতজ্ঞতা দেখাবার তারা কৃতজ্ঞতা দেখাবেই, কৃতজ্ঞতা হারিয়ে যায়নি বা পিছিয়ে পড়েনি, আমার কৃতজ্ঞতা দেখায়। আমার এক বন্ধু আছে কিশোরদাও, ভীষণভাবে কৃতজ্ঞতা দেখায়। আমি দেখেছি, আমি ওর সঙ্গে যতবার বেরিয়েছি ওকে চিনতে পেরেছি, কেউ যদি ওর একটা গামছাও এনে দেয় তাকেও সে ধন্যবাদ দেয়। আমি একটা সামান্য উপকার ওর করে দিয়েছিলাম, সেই উপকারের দাম মাঝে মধ্যেই বলে, তুই আমার কী বড় উপকার করেছিলি। আমি ভুলে গেছি, কিন্তু কিশোরদা ভোলেনি, কতবার যে ওই কথাটা বলেছে। লিখছেন দীনেশ নস্কর বালি হাওড়া থেকে। খুব ভালো লাগলো, আর সত্যি এভাবেই যে আপনারা কৃতজ্ঞতা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সেটা জেনে সত্যিই ভালো লাগলো।

পরের বন্ধু লিখছেন জীবন প্রধান, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে। নমস্কার দেবারতী দি, নমস্কার রাজর্ষিদা, আজকে টপিকটা খুব সুন্দর। কৃতজ্ঞতার বিচারে আমরা সত্যি অনেকটা পিছিয়ে পড়েছি। আগে একটু সাহায্য পেলে মানুষ মন থেকে ধন্যবাদ জানাতো, কৃতজ্ঞ থাকতো। এখন আমরা সব কিছুকেই নিজের অধিকার ভেবে নিই। বাবা মা কষ্ট করে বড় করেছেন, শিক্ষকরা পড়াচ্ছেন, বন্ধু বিপদে পাশে দাঁড়াচ্ছে, এসবের জন্য মন থেকে ধন্যবাদ বলতেই ভুলে যাই। সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট পেতে যতটা ব্যস্ত, সামনের মানুষটার উপকার মনে রাখতে ততটা নই। কেউ সাহায্য করলে ভাবে ওর তো করারই কথা, এই মনোভাব আমাদের ভেতর দিন দিন ছোট করে দিচ্ছে। কৃতজ্ঞতা না থাকলে সম্পর্কগুলো হালকা হয়ে যায়, তাই আমাদের আবারও ছোট ছোট জিনিসে কৃতজ্ঞ হওয়া শিখতে হবে। যে মানুষটা পাশে আছে, যে সাহায্যটা পাচ্ছি, সেটাকে সম্মান করতে হবে। কৃতজ্ঞ মানুষের মন সবসময় শান্ত আর সুখী থাকে। আমরা যদি আবার কৃতজ্ঞ হতে শিখি, তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে উঠবে। লিখছেন জীবন প্রধান, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে। পরের বন্ধুর মেসেজ পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, শুভ সন্ধ্যা জানাই রাজর্ষী দাদা, দেবারতী দিদি ও FM গোল্ডের সকল সদস্যদের। একটা ছোট্ট ধন্যবাদ অনেক কিছু পাল্টে দেয়। মানুষ আজ বড় ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যেও কৃতজ্ঞতার অভ্যেস যেন ক্রমশ পিছিয়ে পড়ছে। অথচ থ্যাংক ইউ বলাটা খুব যে কঠিন তা নয়। সুচেতা লিখেছে পশ্চিম বর্ধমান থেকে। আর সুচেতার মেসেজ পড়তে পড়তে স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে এবারের মতন, অর্থাৎ আজকের মতন আপনার কথা বলার যে সময়টা সেটা শেষ হয়ে এসেছে। এবং সেই সাথে আমরা আরও একবার ফেসবুক পেজে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ কমেন্ট রয়েছে সেখানেও চোখ বুলে নিলাম, না আপাতত আর কোনো মেসেজ নেই। তাহলে এই গান রেখে গেলাম আপনার কানে কানে সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আর গান শুনতে শুনতে আজকের মতো আপনার কথা অনুষ্ঠান থেকে তো বিদায় নিচ্ছি, কিন্তু পুরোপুরি বিদায় নিচ্ছি না বন্ধু। ঠিক রাত 9:30 গানে গানে বাজিমাত নিয়ে রাজর্ষী দেবারতী আরও একবার ফিরে আসবে আপনাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। শুরু হয়ে গেল গানে গানে বাজিমাত, আপনাদের সাথে দেবারতী আর রাজর্ষী। গানে গানে বাজিমাত মানে গানের ওপর হরেক প্রশ্ন, আর থাকে আপনার পছন্দের গান শোনার সেগমেন্ট শোনাতে এ গান।

বাংলা গানের কথা আসলে বাংলা আধুনিক গান আমাদের অন্যতম ভালো লাগা। আজ শোনাতে গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় রেট্রো বাংলা আধুনিক গানের কথা। সময় এখন থেকে ঠিক 3 মিনিট। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত,
1: শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত, গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা।
4: চিনতে পারার জন্য আপনাকে তিনটে ক্লু দেওয়া হবে এবং সেই তিনটে ক্লু শুনে আপনাকে বলতে হবে কোন বাংলা গান, সেই গানের কথা আপনি জানাবেন আমাদের SMS বা হোয়াটসঅ্যাপ করে। এটাই হচ্ছে ব্যাপারটা।
5: এবং এই ব্যাপারটার জন্য আমি একটা কঠিন প্রশ্নমালা সাজিয়ে নিয়ে চলে আসি।
4: সেটা তোমার চিরকালীন বদভ্যাস।
5: হ্যাঁ, মানে ভালো তো, নিজের অভ্যাস পরিবর্তন করাটা একদম উচিত নয়, তাহলে যদি সেটা বদভ্যাস হয়।
4: আচ্ছা,
5: সাদাকালো সিনেমায় আশা ভোসলের গান, নায়িকা ছিলেন বোম্বের এবং গানের চিত্রায়ন হয়েছিল কলকাতায় গড়ের মাঠে ভিক্টোরিয়ার সামনে।
4: ভিক্টোরিয়ার সামনে শুটিং হয়েছিল এবং বাংলা সিনেমার গান।
5: আমরা ভিক্টোরিয়া দেখতে পাচ্ছি, গড়ের মাঠ দেখতে পাচ্ছি এবং বোম্বের একজন নায়িকা আশা ভোসলে গান গাইছেন, সাদা কালো ছায়াছবি। কতগুলো কথা বলে দিলাম।
4: আচ্ছা, যাই হোক, বোম্বের নায়ক, কলকাতার নায়িকা, এইসব ইত্যাদি প্রভৃতি তো এরকম ক্লুতে দেওয়াই থাকে, কিন্তু কোন গান সেই গানের কথা আপনি বলবেন আমাদের SMS বা হোয়াটসঅ্যাপ করে। কিন্তু কিছু কথা না বলে যদি আমরা গান গাওয়ার চলে গানেতে চলে যাই, মানে আপনাদের অনুরোধের গানে, তাহলে কেমন হয়?
5: মৃণাল চক্রবর্তীর কণ্ঠে শুনবো গান, আর অনুরোধ জানিয়েছেন বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: না আমি পারছি না, অসম্ভব। এটা সুস্থ মানুষ এসব জিনিস চিনতে পারবে না,
2: সুস্থ মানুষরাই চিনতে পারে, অসুস্থ মানুষরা চিনতে পারে না।
3: কে জানে বাবা, আমার সুস্থ শরীরকে অসুস্থ করতে চাই না, তুমি ক্লুগুলো বরং বলো, সেটাই ভালো হবে।
2: সাদা কালো সিনেমায় আশা ভোসলের গান, নায়িকা ছিলেন বোম্বের, গানের চিত্রায়ন হয়েছিল কলকাতার গড়ের মাঠে ভিক্টোরিয়ায়। সেকেন্ড ক্লু, এই গানের গীতিকার ও সুরকার ছিলেন অজয় দাস, সিনেমার কাহিনীকার ছিলেন প্রফুল্ল রায়। এবারেও পারবে না,
3: বোম্বের নায়িকা।
2: হ্যাঁ,
3: আসলে কি বলতো, আমি তো বোম্বে কখনো যাইনি, বোম্বে যাইনি, তাহলে বোম্বের নায়িকাদের সম্বন্ধে আমার কোনো ধারণা নেই।
2: তাহলে যে বিষয়ে ধারণা আছে সেটা হচ্ছে এই গানের অনুরোধ জানিয়েছেন ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত। বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে রইল তার পছন্দের আধুনিক গান।

0: 하지 맛.
1: 진대 바로기나 진대 바로기나
2: 진대 바로기나
3: 9টা বেজে 44 মিনিট হয়ে 57 সেকেন্ড মানে লোকে রাত বিরেতে রুটি ভাত কিছু সব রেডি করে রাখছে আর আমরা এখানে ক্লু ক্লু খেলছি।
2: ক্লু ক্লু খেলতে গিয়ে যেটা হচ্ছে সেটা হলো আপনারা অনেকগুলো ভুল উত্তরও দিয়ে ফেলছেন, সেটা করবেন না। 3 নম্বর তুমি
3: মানে লোকের
2: পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন রামেশ্বরী, প্রসেনজিৎ আর উৎপল দত্ত।
3: তাহলে তিনজনই ছিল না, আরো অনেকে ছিল।
2: হ্যাঁ মানে প্রথম এবং দ্বিতীয় ক্লুটাও সেই সাথে
3: মানে গুগলে যে স্টার কাস্টটা পেয়েছিল তিনজনের ওই তিনজনের নামও বলছে
2: না, সেটা কি কখনো হতে পারে তিনজন নিয়ে এরকম একটা এত ভালো একটা ছবি মানে কি করে সম্ভব?
3: আমি একা একাই সিনেমা অ্যাক্টিং করেছি।
2: ও ভাগ্যিস দেখিনি আমি সেই সিনেমা,
3: আমি একা দেখেছি।
2: প্রথম দুটো ক্লু আরো একবার জানিয়ে দিই। আশা ভোসলের গান, বোম্বের নায়িকা অবশ্যই বললাম রামেশ্বরীর কথা,
3: একবার বললে কি দুবার বলতে নেই?
2: না বলতে নেই। গানের চিত্রায়ন হয়েছিল কলকাতায় গড়ের মাঠে ভিক্টোরিয়ায়। গীতিকার ও সুরকার ছিলেন অজয় দাস, সিনেমার কাহিনীকার ছিলেন প্রফুল্ল রায় আর পরিচালনা ছিল রথীশ দে সরকারের। কারা কারা রয়েছেন রামেশ্বরী ছাড়াও তাদের কথাও বললাম। আমাদের যে সব থেকে পছন্দের নায়ক প্রসেনজিৎ তো ছিলেনই, আর যার কথা না বললেই নয় উৎপল দত্তও ছিলেন। তাহলে
3: যাই হোক, তুমি কিন্তু যেটা পেয়েছো মোবাইলে ভর্তি ভর্তি গানের রিকোয়েস্ট শোনাতে এখানে, এবং আমরা বারবার বলি আপনার 3 মিনিটের মধ্যে দিন।
2: আপনাদের
3: ঘড়ি কি স্লো? আপনার 3 মিনিটের জায়গায় 13 মিনিট হয়ে গেছে, তবুও রিকোয়েস্ট আসছে। যাই হোক চলে যাই শোনাতে গানে।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা।
2: চিনেছেন চিনেছেন চিনেছেন, আপনাদের কোনো টেনশনের কারণ নেই, আর আপনি আপনার প্রেশার বাড়াবেন না। কিন্তু কারা কারা চিনেছেন সেটা বলবো, কিন্তু তার আগে ক্লু তিনটে আরো একবার দেবরতি বলতে চাইছে।
3: সাদাকালো সিনেমায় আশা ভোসলের গান নায়িকা ছিলেন বোম্বের, গানের চিত্রায়ন হয়েছিল কলকাতার গড়ের মাঠে ভিক্টোরিয়ায়।
2: মানে গড়ের মাঠে মানে সিনেমা শুটিংও হয়।
3: দেখেছো, বলতেই দিচ্ছে না আমাকে।
2: আচ্ছা না না বলো।
3: গানের গীতিকার ও সুরকার ছিলেন অজয় দাস, সিনেমার কাহিনীকার ছিলেন প্রফুল্ল রায়। তিন নম্বর ক্লু দিয়েছিলাম, রথীশ দে সরকার পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন রামেশ্বরী, প্রসেনজিৎ, উৎপল দত্ত প্রমুখ শিল্পীরা। না আরো অনেক শিল্পীরা ছিলেন।
2: ও আচ্ছা, প্রমুখ মানে?
3: হ্যাঁ, জানতে হয় প্রমুখ মানে, নয়তো আরো অনেক শিল্পীরা আছেন কিনা সেটা নিয়েই তুমি কিছু একটা বলবে।
2: না আমি কিছু একটা বলতে চাই, কিন্তু ঘড়িতে বলছে যে না এত কিছু বকবক করা যাবে না, কিন্তু যেটা করা যাবে সেটা হচ্ছে কোন সিনেমার গান ছিল এটা?
3: এটা ছিল প্রতিপক্ষ সিনেমার গান।
2: তোমার প্রতিপক্ষ কে?
3: তুমি আপাতত আজকের জন্য।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কে বলে ঘর ঘোরানো? কে কে সঠিক উত্তর দিয়েছে?
3: সঠিক উত্তর দিয়েছেন আমাদের বন্ধু স্বপ্ন চক্রবর্তী বিরাটি থেকে, মমতা মান্না ক্যানিং থেকে, শেখ আজহার বারাসাত থেকে এবং তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে।
2: আর যখন আপনার কষ্ট করে সঠিক উত্তরটা দিয়েছেন, তাহলে আমরা কষ্ট না করে আপনাদের জন্য একটু হাততালি দিতে পারি।
3: বেশ, গানে

ঝুরি। সময়ের সাথে সাথে হারিয়ে যায় অনেক কিছু, থেকে যায় গান। এমনই একটি হারানো দিনের গান শুনব আমরা। আপনাকে বলতে হবে গানের শিল্পীর নাম কি। উত্তর পাঠাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। প্রথমে লিখবেন উত্তর, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন, আর মেসেজটা সেন্ড করবেন 9903059992 নম্বরে। সোনা ঝুরি।

0: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা। শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। এবার চলে আসি চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে।
1: প্রতিপক্ষ সিনেমা থেকে আশা ভোসলের কণ্ঠে শুনবেন এই গান।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে ইবোলা সংক্রমণ মোকাবিলায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার সুবিধা পোর্টাল চালু করেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে স্পেন ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এই সম্মেলন নতুন পথ খুলে দেবে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অধিকারের বিষয়।
1: आज आर्थिक दुनिया सप्लाई चेन में रुकावटें, ट्रेड में अनिश्चितता और ग्लोबल डिमांड में गिरावट से जूझ रही है। लेकिन जैसे कहा जाता है, व्हेन द गोइंग गेट्स टफ द टफ गेट गोइंग। भारत विश्व की फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी है। पिछले फाइनेंशियल ईयर में भारत की जीडीपी ग्रोथ 7.7% रही। इतना ही नहीं, पिछले 12 वर्षों में हम भारत में काइजन फिलोसॉफी यानी कंटिन्यूअस इम्प्रूवमेंट अपनाते हुए अपनी इकोनॉमिक डीएनए को ट्रांसफॉर्म कर रहे हैं।
0: আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত।
2: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned.
0: ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে বার্ষিক শীর্ষস্তরীয় বৈঠকে উভয় পক্ষ এ ব্যাপারে সহমত হয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, দুই নেতার মধ্যে আলোচনায় মূল বিষয়বস্তু ছিল জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমান ভূ রাজনৈতিক অনিশ্চয়তার আবহে উভয় পক্ষ শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ বলেছেন, জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান চালিকা শক্তি। একটি বেসরকারি টিভি চ্যানেলে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতের দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগের দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে

করতে সবার জন্য সমতভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার উপর সকলের সরকার ক্রমাগত জোর দিচ্ছে। এই আলোচনা সভায় মন্ত্রী জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক, দেশের বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ের উপর উত্তর দেন। ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে দেশের তেল শোধন ক্ষমতা বছরে 300 মিলিয়ন মেট্রিক টনে নিয়ে যাওয়া হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ 10 বছর পর দেশে প্রথম নতুন গ্রিনফিল্ড রিফাইনারি স্থাপন করা হচ্ছে। পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করে শ্রী পুরী বলেন, সরকার দীর্ঘদিন ধরে দেশে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মধ্যে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনি এর শেষকৃত্যের পর উভয় পক্ষে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাংবাদিকদের বলেন, দোহায় দুপক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে, টেকনিক্যাল পর্যায়ের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে, পরবর্তী পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 21 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। আবাসিক ভবন সহ একাধিক বেসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দূরপাল্লার হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। তাইওয়ানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমার চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্তরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর মধ্যে এবং দক্ষিণ পশ্চিম এশিয়া এলাকায় প্রবেশ করেছে বলে জানা গেছে। ফ্রান্স সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ প্যারিসে ফরাসি বহুজাতিক ব্যাংক বিএনপি পরিবেশ গ্রুপের শীর্ষ আধিকারিক ইয়ান জেরাদিনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে জেরাদিন জানান, বিশ্বজুড়ে বিনিয়োগের অত্যন্ত নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ভারতের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন, বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব দেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করে তুলবে। ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য অপারেশন আমিস্তাদ এর আওতায় স্থাপিত ফিল হাসপাতালে নিয়োজিত ভারতীয় চিকিৎসা দলের প্রতি ভেনিজুয়েলার জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রা 2টি ভয়াবহ ভূমিকম্প ভেনিজুয়েলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি পর সহায়তা করার জন্য ভারত অপারেশন আমিস্তাদ কর্মসূচি শুরু করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআই নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ইবোলা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য নজরদারি আরও জোরদার করতে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক চালু করল এয়ার সুবিধা 2.0 পোর্টাল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের সহযোগিতায় তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রীরা ভারতের পৌঁছানোর 24 ঘন্টার আগেই অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত স্বঘোষণা জমা দিতে পারবেন। এর ফলে স্বাস্থ্য পরীক্ষা, ইমিগ্রেশন এবং নজরদারি প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জল পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জৈব বৈচিত্র্য সংক্রমণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় আজ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানিমেল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একে কোনো প্রতিষ্ঠান সমস্যা সমাধান করতে পারে না। প্রতিষ্ঠানগুলিকে জ্ঞান, পরিকাঠামো, দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জৈব বৈচিত্র্য সংরক্ষণের বাস্তবসম্মত সমাধান করতে হবে। মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন জীববৈচিত্র্যের ক্ষয় ও দূষণ বর্তমানে সর্বোচ্চে বড় চ্যালেঞ্জের অন্যতম। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় ও বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। এবার বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাতে লস এঞ্জেলেসের উইঙ্গেলউড স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে।

অস্ট্রিয়া। খেলা শুরু রাত 12:30, শেষ 32 অন্যান্য ম্যাচে আগামীকাল সকাল টরেন্টোর পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের খনিজ তেল সংশোধন ক্ষমতা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে স্পেন ও অস্ট্রিয়া মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলো, পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত, সঙ্গে আছি রাজর্ষী আর দেবারতী। নিউজের আগে ছিল সোনাঝুরি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানবো, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে।
3: সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাবো তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরো একটি চীনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান।

0: সোনাঝুরি।
1: এবার সোনাঝুরি রাউন্ডের উত্তর সোনার পালা। আজ শুনেছিলেন এই গান। সলিল চৌধুরীর কথায় সুরে এই গানের শিল্পী ছিলেন শচীন গুপ্ত। সঠিক উত্তরদাতাদের নাম বলবো, তবে তার আগে থাকলো বাণী জয়রামের কণ্ঠে এই গান।

এই গান শুনতে শুনতে চলে আসি আমাদের আগের রাউন্ড সোনাঝুরিতে, যারা সঠিক উত্তর দিয়েছেন অর্থাৎ শচীন গুপ্তর কণ্ঠস্বর যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তাঁদের নামে। অদিতি মিত্র বজবজ থেকে, সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, চন্দন চক্রবর্তী কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে, তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে দিয়েছেন সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সবার জন্য সেটা রইল এবার।

0: গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: গানে গানে বাজি বাত, গানে গানে বাজি বাত।
2: শুনছেন 100.1 FM Gold, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে আপনার পছন্দের সেগমেন্ট শোনাতে গান।

আজ শোনাতে গানের দ্বিতীয় পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় রেট্রো বাংলা সিনেমার গানের কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903।

শুরু ব্যঞ্জন শুরু ব্যঞ্জন এবার শুরু ব্যঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল ললিতা।

গান সুরব্যঞ্জন রাউন্ডে যারা সঠিকভাবে চিনে নিয়েছেন, রুমা দত্ত নিউটাউন থেকে, কমলেশ পাত্র কল্যাণী থেকে, তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে এবং শোভা বসু যাদবপুর থেকে, সবার জন্য রইল একটা জোরদার হাততালি।

0: চলে গেলাম আবারও শোনাতে গান রাউন্ডে। আর এই পর্বে আপনারা শুনবেন আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান। প্রথম অনুরোধ জানিয়েছেন কোচবিহার থেকে ভাস্কর সেহানবিশ, তার পছন্দের গান শোনাব আমার অত্যন্ত পছন্দের একটি গান শ্যামল মিত্রের কণ্ঠে, আর ছায়াছবির নাম ধনরাজ তামাং। শুনুন তাহলে সে গান সকলে মিলে।
1: দেখো

পরের গান আমরা শুনব ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে চন্দ্রনাথ ছায়াছবি থেকে। আর এই গান শুনতেছে অনুরোধ জানিয়েছিলেন আমাদের বন্ধু চন্দন চক্রবর্তী কল্যাণী সেন্ট্রাল ব্লক থেকে। রইল তার পছন্দের বাংলা ছায়াছবির গান সকলের জন্য।

মানবের কণ্ঠে এই গান শুনতে শুনতে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এখন 10:47 হয়ে এই 57 সেকেন্ড, প্রায় 11টা বাজতে চলল। আর সেই সাথে আপনারা যে সমস্ত বন্ধুরা এখনও জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে, তাদের জন্য সত্যিই খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আর এভাবেই আপনাদের পছন্দের অনুরোধের বাংলা ছায়াছবির গান, রেট্রো বাংলা ছায়াছবির গান শুনছি এই পর্বে। আর দেখে নিই এরপর কোন বন্ধু অনুরোধ জানিয়েছেন।

কলঙ্কিনী কঙ্কাবতী ছায়াছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে এই গান শুনতেছে অনুরোধ জানিয়েছেন বিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ গায়েন। রইল তার পছন্দের গান সকলের জন্য।

দাস বাঘা যদিন থেকে অনুরোধ জানিয়েছেন সোনার খাঁচা ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া এই গানটির, তাই সে গান রইল সকলের জন্য। আর সম্ভবত এটি আমাদের আজকের এই পর্বের শেষ অনুরোধের গান।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। সঙ্গে আছি রাজর্ষী আর দেবারতী। নিউজের আগে প্রশ্ন ছিল চিত্রধ্বনি রাউন্ডের।
3: চিত্রধ্বনি,
4: চিত্রধ্বনি,
2: আজ চিত্রধ্বনি রাউন্ডে শুনেছিলেন এই সংলাপ।
5: আচ্ছা মিনি, তুমি বোর্ডিং স্কুলে যেতে চাইলে না কেন? ভালোই তো হতো,
6: কিন্তু তারপর মাসিমণি,
5: তারপর লেখাপড়া শিখতে, মানুষ হতে,
6: তারপর সেই তো ফিরে আসতো তো মামার কাছে।
5: মানে
6: ঠিক বুঝতে পারছো না মাসিমণি, মামা হয়তো আমাদের ভালোবাসেন, কিন্তু যিনি মামি হবেন তিনি আমাদের চান না।
5: না না লিলি, এ তো আমাদের ভুল ধারণা।
6: না মাসিমণি, আমরা যে মামার গণগ্রহ, আমাদের মা ওইভাবে মারা গেছে, জানি না বাবা বেঁচে আছেন কিনা, আর থাকলে কোথায় যাচ্ছেন।
5: লিলি,
6: আমি তো ভাই বোনদের মধ্যে বড়, তাই ওদের দেখাশোনা আমাকে করতে হবে। শুধু তুমি যদি একটু সাহায্য করো মাসিমণি, বলো সাহায্য করবে?
5: আরে ঠিক আছে, পরে কথা। হ্যাঁ
6: কি রে
5: বাবা, আগে চুলটা তো মারবি।
7: তুমি অনেকদিন গান শোনাওনি মাসিমণি। হ্যাঁ মাসিমণি, আজকে তোমাকে গান শোনাতে হবে।
5: আচ্ছা আচ্ছা, হবে খুব
7: ভালো মাসিমণি, গান শোনাও।
2: জয় জয়ন্তী সিনেমার সংলাপ শুনলেন, আর এই দৃশ্যের পরই ছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে শ্যামল গুপ্তর কথায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গান।

যারা যারা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জয়জন্তী ছায়াছবি থেকে এই গান চিনে নিয়েছেন তারা হচ্ছেন বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, দেবস্মিতা বেহারা থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, নৈহাটি থেকে তানিয়া বিশ্বাস, শোভা বসু যাদবপুর থেকে, কল্যাণী থেকে কমলেশ পাত্র, রুমা দত্ত নিউটাউন থেকে এবং সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সবার জন্য রইল এটা।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোন রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাবো। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে।
2: হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মনামি চলে এসেছি আরো একটা বেড়ানোর গল্প নিয়ে। গত শুক্রবার অফিস থেকে ফিরে কর্তামশাই হঠাৎই বলল, পুরী যাবে? ব্যাস বেরিয়ে পড়লাম। সিরিয়াসলি, আমরা এমনই ঘোরা পাগল, আমাদের একটাই মন্ত্র, উঠলো বাই তো ঘুরতে যাই। জয় জগন্নাথ বলে জাস্ট 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা 3 জন। এসপ্ল্যানেড থেকে এসি বাস, ঘুম থেকে উঠেই দেখি সমুদ্র, পুরীর সমুদ্র। এই নিয়ে বোধহয় আমার 7-8 বার পুরী আসা, তোজোর এটা সেকেন্ড টাইম। প্রথম এসেছিল অন্নপ্রাশনের পর। হোটেলটা তোজোর বাবা কাকে যেন ফোন টোন করে ঠিক করে নিয়েছিল। হোটেল আহামরি কিছু নয়, ছিমছাম, তবে রুমটা সি ফেসিং, আর কি চাই। ব্রেকফাস্ট সেরে পা বাড়ালাম সি বিচের দিকে। তোজো ভীষণ এক্সাইটেড, ঠাম্মির সাথে কথা বলে ওর উইশলিস্ট রেডি। অনেক অনেকগুলো জিভ গজা খাবে, একটা যোগু দাদা আঁকা টি শার্ট চাই, স্যান্ড কাসল বানাবে। তোজো, এই তোজো, একা একা জলে নামবে না, পাপার হাতটা ধরো। উফ, কি দুরন্ত হয়েছে ছেলেটা। অবশ্য ওকে দোষ দিয়ে লাভ নেই, আমারই সমুদ্র দেখলে মনে হয় এক দৌড়ে জলে নেমে যাই। কথায় বলে জগন্নাথ না ডাকলে পুরী আসা হয় না, সবই প্রভুর দয়া। আমাদের ভালো থাকা, আনন্দ সব ওনার আশীর্বাদ। যেখানে ওই সন্ধ্যা তারা সাগর চোখে ঘুম জড়ায়, সেথা উধাও হলো মন আমার সাদা মেঘের পাখায় পাখায়।

0: গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন গানের ভিতর দিয়ে রাউন্ড। একটু আগে শুনেছিলেন একটি অনুগল্প, সেই অনুগল্পটি জি বাংলার রেট্রো গানের আধারে তৈরি। এখন সেই গান আপনাদের জন্য।

0: সঠিক উত্তরের এই গান আমরা শুনলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আর এই গানের লাইনগুলো গল্পের মধ্যে থেকে যারা যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তারা হচ্ছেন শোভা বসু যাদবপুর থেকে, কমলেশ পাত্র কল্যাণী থেকে, স্বপ্না চক্রবর্তী বিরাটি থেকে এবং শেখ আজহার বারাসাত থেকে। সকলের জন্য রইল একটা জোরদার হাততালি।
1: গানের ভিতর দিয়ে
2: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প শোনার পালা। নিজের নাম আর লোকেশন লিখে উত্তর পাঠাবেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে
0: হ্যালো বন্ধুরা, আমি মনামি। আজ গল্প করছি আমাদের পুরী ট্যুর নিয়ে। সমুদ্রে স্নান করলে গায়ে ঢেউগুলো এসে ধাক্কা মারলে একটা ক্লান্তি আসে। দুপুরে তিনজনেই লম্বা ঘুম দিয়ে যখন উঠলাম দেখি সন্ধে সাতটা। সিবিচটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। গিয়ে কিছুক্ষণ বসলাম আমরা সমুদ্রের জলে পা ডুবিয়ে। ছোটবেলার মতোই আলাদা একটা আনন্দে মনটা যেন ভরে উঠল। রবিবার সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম তিনজন। মিশন কেনাকাটা। বরাবরের মতোই কিছু ঝিনুক বা কড়ি দিয়ে তৈরি গয়না, শোপিস, ঝুটো মুক্তোর মালা দেখলাম, কিনলাম। এদিকে তোজোর মুখ ভার। ঠাম্মিকে ফোন করে নালিশ করল, মামমামের শপিং হলো আর আমার? সত্যিই তো অন্যায় হয়েছে। অনেক দেখে শুনে তোজো নিজেই পছন্দ করল কাঠের ফ্যামিলি পুতুল। আমারও ছোটবেলায় এরকম একটা ছিল, একটার পেটের মধ্যে পরের ছোট সাইজের পুতুলটা ঢুকে যায়, তার ভেতর আরো একটা। আমাদের ফ্যামিলি গ্রুপে এখন একটাই কথা, কি কি কিনলে দেখা। দুপুর থেকেই আমার মা আর মামুনি, মানে আমার শাশুড়ি মা, দুজনেই দুই বেয়ানি অনলাইন হয়ে বসে আছে। তাই পাবলিক ডিমান্ডে আমরা এগোলাম ওড়িশা হ্যান্ডলুম মার্কেটের দিকে। আগামীকাল জগন্নাথ দেবের স্নান যাত্রা, সকালে মন্দিরে যাব। একটা দোকানের সামনে থমকে দাঁড়ালাম। থরে থরে সাজানো পিতলের গোপাল। আমার ঠাকুর ঘরেও আছেন এমনই এক গোপুসোনা। তার নিত্য পুজো ভোগ সবকিছুর দায়িত্ব এই কদিন শাশুড়ি মায়ের। এত আনন্দের মধ্যেও মন খারাপ হলো আমার গোপালের জন্য।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন FM গোল্ড। বাংলা রেট্রো গানের থিমের ওপর আমাদের গল্প, আর সেই গল্প শুনে আপনাকে বলতে হবে গানটি কি। গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় গল্পটি যে বাংলা গানের ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, দেখুন তো আপনার সাথে মিলল কিনা।

0: তাহলে এবার চলে আসি যারা যারা এই গানটি সঠিকভাবে চিনে নিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন তাদের নামে। স্বপ্না চক্রবর্তী বিরাটি থেকে, মমিতা পান্ডা ক্যানিং থেকে, শেখ আজহার বারাসাত থেকে, তানিয়া বিশ্বাস নৈহাটি থেকে, শোভা বসু যাদবপুর থেকে এবং কমলেশ পাত্র কল্যাণী থেকে দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
2: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। গানের ভিতর দিয়ে রাউন্ডের এবার তিন নম্বর গল্প। গল্প শুনে বলুন কোন রেট্রো বাংলা গানের সাথে গল্পের মিল পাচ্ছেন। নিজের নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
0: তোমাদের সাথে আমি মনামি, সঙ্গে নিয়ে পুরী ঘোরার গল্প। আগে নানান সময় পুরী আসলেও স্নান যাত্রা দেখার সৌভাগ্য হয়নি। মন্দিরে ভিড় হবে সে তো জানতামই, তবে ভয় ছিল তোজোকে নিয়ে। যাই হোক, জগন্নাথ দেবকে মনে মনে ডাকতে ডাকতে মন্দিরে ঢুকলাম। পুষ্পবৃষ্টি হচ্ছে, জগন্নাথ সুভদ্রা বলভদ্র দর্শন দিলেন ভক্তদের। দুধ স্নানে সিক্ত জগন্নাথ দেবকে দেখতে দেখতে গালে গড়িয়ে জল নেমে এলো। জগন্নাথ দেবের ভোগ খাওয়াও ভক্তের পরম প্রাপ্তি। মন্দির থেকে বেরিয়ে দেখা করলাম আমাদের পারিবারিক

পাণ্ডা মহারাজের সাথে। উনি ভোগের ব্যবস্থা করার আশ্বাস দিলেন। হোটেলে ফেরার পথে স্বর্গদ্বার পড়ল। তোজোর নিষ্পাপ প্রশ্ন, এখানে কি হয় মাম্মা? ওকে কি বলি বলুন তো? এই দহন দানে রিক্ত আমাদের জীবনচক্র। জগন্নাথ ধামে বার বার ছুটে আসা, প্রভুর কাছে আপন আত্মাকে সঁপে দেওয়া, পরিজনের মঙ্গলের জন্যই। পুরী ছাড়ার আগে মন্দিরের ধ্বজাকে প্রণাম করে বললাম, সবাইকে রক্ষা করো, সবাইকে সুস্থ রাখো। মনে মনে আরো একবার অনুভব করলাম, তোমার ইশারাতেই লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে।

0: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত। আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এবার চলে আসি তিন নম্বর প্রশ্নের উত্তরে। শুনেছিলেন অনুগল্প, আর অনুগল্পের সাথে উত্তরের গানটা এবার মিলিয়ে নিন।

0: সঠিক উত্তরের গানটি তো আমরা শুনলাম, আর যারা যারা এই সুন্দর গানটি সঠিকভাবে জেনে নিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, বরুণায়ন দাস বেলঘুরিয়া থেকে, রুমা দত্ত নিউ টাউন থেকে এবং কমলেশ পাত্র কল্যাণী থেকে দিয়েছেন সঠিক উত্তর।
1: সঠিক উত্তর দিলে যেটা থাকে অবশ্যই।
0: আর আজকের মতো স্টুডিওর ঘড়ির কাঁটা তো বলছে যে এবার গানে গানে বাজিমাত থেকে রাজর্ষের দেবারদিকে বিদায় নিতে হবে।

তাই যাওয়ার বেলায় বলি, আরও একটি সুন্দর গান, সুন্দর একটি মুহূর্ত আপনাদের জন্য উপহার স্বরূপ রেখে যাচ্ছি পণ্ডিত যশরাজের কণ্ঠে। আর এই মুহূর্তে বলি শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী গান শুনবেন সৈকত মিত্রের কণ্ঠে।

শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী কলকাতা। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন ইমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গানের পরবর্তী শিল্পী রূপঙ্কর বাগচী।

আকাশবাণী কলকাতা, শুনলেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান। স্টুডিও ঘড়িতে এখন 2:02 হয়ে 40 সেকেন্ড, সময় এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের। প্রথমে শুনবেন বাংলা ছায়াছবি দুই ভাই ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন বাংলা ছায়াছবির গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী বাংলা ছায়াছবি মেম সাহেব থেকে শুনবেন অসীমা ভট্টাচার্যের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গান। পরবর্তী গানটি শুনুন একান্তপন ছায়াছবি থেকে। গানটি গেয়েছেন আশা ভোসলে।

শুনলেন একান্তপঞ্চ ছবি থেকে আশা ভোসলের কণ্ঠের গানটি। আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। তিনটে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান, পরবর্তী গানগুলি শুনুন সন্ন্যাসী রাজা ছায়াছবির থেকে। প্রথম গানগুলি গেয়েছেন মান্না দে।

ফুল সাজতে লাগে, পুজো এ লাগে, লাগে মালা গেঁথে নিতে, লাগে জন্মদিনে ফুল সজায়, লাগে মৃত দেহ সাজি।

0: শুনলেন সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে গানগুলি। গানটি গেয়েছিলেন মান্না দে। আকাশবাণী কলকাতা, শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন একই ছায়াছবি, গানটি গেয়েছেন মান্না দে।
1: Oh, go.

শুনলেন সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে গানগুলি, আকাশবাণী কলকাতা। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন সাগরিকা ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন শ্যামল মিত্র।

শুনছেন বাংলা ছায় ছবির গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী গানটি শুনবেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন সাগরিকা বাংলা ছায়াছবি থেকে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানগুলি, আকাশবাণী কলকাতা। পরবর্তী গানটি শুনুন বাংলা ছায়াছবি মৌচাক থেকে, গানটি গেয়েছেন মান্না দে।
1: এবার মূলে সুতো হবো

আকাশবাণী কলকাতা শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান নানা রঙের গানের শুনবেন, চারটে পর্যন্ত নানা রঙের গান। প্রথমেই শুনবেন লোকগীতি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। শুনলেন লোকগীতি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে। পরবর্তী গানগুলি শুনবেন নজরুলগীতি হৈমন্তী শুক্লার কণ্ঠে।

পরবর্তী গানগুলি শুনবেন শিল্পী অর্চনা ভৌমিকের কণ্ঠে অতুল প্রসাদী।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। শুনছেন অতুল প্রসাদী, শুনলেন অর্চনা ভৌমিকের কণ্ঠে গানগুলি। পরবর্তী গানগুলি শুনুন অতুল প্রসাদী মঞ্জু গুপ্তের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান। শুনলেন অতুল প্রসাদী, মঞ্জু গুপ্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল নটভৈরব রাগে, শিল্পী অর্ঘ চক্রবর্তী। তবলায় সুব্রত গুপ্ত, দেবাশিস অধিকারী। হারমোনিয়ামে দেবাশিস অধিকারী, তানপুরায়। দেব রাগ নটভৈরব।

নাটাভৈরবের আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন অর্ঘ্য চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শরৎবাদন, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব, তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়।

এতক্ষণ শরদে শুনলাম রাগ আহির ভৈরব। শিল্পী ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। প্রভাতী আজ এই পর্যন্তই। ভোর ঠিক পাঁচটায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 3রা জুলাই শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ চিরন্তনীতে আপনাদের শোনাব একজন বিদেশি গল্প লেখকের গল্প। এই জুলাই তার জন্ম হয়েছিল এবং জুলাইতেই মৃত্যু। আমেরিকান বিখ্যাত লেখক আর্নেস্ট মিলার হেমিংওয়ে, যিনি একজন মার্কিন ঔপন্যাসিক, ছোট গল্পকার, সাংবাদিক, তাছাড়াও আরও অনেক কিছু। তার যে লেখা, সে লেখার মধ্যে একটা তার ধরনের মধ্যে একটি থিওরি তিনি তৈরি করেছিলেন, যাকে বলা হয় আইসবার্গ থিওরি। আইসবার্গ অর্থাৎ হিম শৈল, তার খানিকটা দেখা যায় আর অনেকটাই ভেতরে থাকে, অনেকটা মানে বেশিরভাগ অংশটাই। তেমনি এই হেমিংওয়ের বিখ্যাত যেসব লেখাগুলো, সেগুলো কিন্তু তার অসম্ভব নির্মেদ লেখনী, একদম সাধারণ কথা। তিনি বিশ্বাস করতেন লেখার মূল ভাবটা ওই জলের নিচে লুকিয়ে থাকবে, উপরের ভাগটাই কেবল সংক্ষিপ্ত সরলভাবে কিছু বোঝা যাবে। যে কোনো মানুষ, যিনি শ্রোতা বা যিনি পাঠক, তিনি তার মতো করে বাকিটা বুঝে নেবেন। কোথাও কোথাও তার গল্পগুলো পড়তে গিয়ে মনে হচ্ছিল এগুলো ঠিক গল্প না, এগুলো একটা কবিতার মতো, এবং এগুলো কোথাও নিয়ে যাবে না, আপনাকে একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছে দেবে না, সেখানেই রাখবে, আর সেখানেই আপনি আপনার নিজের অনুভূতির মাধ্যমে ধীরে ধীরে মেল্টিং হতে থাকবেন, গলতে থাকবেন। এরকমই একটা গল্প আজকে আপনাদের শোনাবো, এবং তার সঙ্গে সঙ্গে আর্নেস্ট হেমিংওয়ের সম্বন্ধে কিছু কথা, কারণ বিশ্ব সাহিত্যর সম্বন্ধেও কিছু কিছু

অনুভূতি আমাদের যাতে তৈরি হয় তার প্রচেষ্টাও কিন্তু আমরা করি আমাদের এই চিরন্তনীতে। তবে এই মুহূর্তে অতুল প্রসাদের একটি গান, কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এবং কোথাও যেন চিরন্তনী এই কথাগুলো আপনাদেরকে বলছে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে আমরা আর্টিস্ট

0: হেমিংওয়ের একটা গল্প শোনাব। তবে তার আগে তার জীবনের কিছু গল্প বলি। তার জীবনটা ভীষণ আকর্ষণীয় একটা জীবন ছিল। শিকার করা, মাছ ধরা, যুদ্ধে সাংঘাতিক হিসেবে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া, যুদ্ধ করা, এরকম বিভিন্ন রকম। আসলে এই যুদ্ধটা ছিল হেমিংওয়ের একটা প্রেরণা। যে লেখার জন্য হেমিংওয়ে, তার সবকিছুর মূলেই কিন্তু যুদ্ধের ক্ষত, মৃত্যু, বিভিন্ন ক্ষেত্রে ফ্যাসিবাদী আগ্রাসন, যুদ্ধ, আজীবন, এই দুয়ের মুখোমুখি হয়েছেন হেমিংওয়ে। যুদ্ধক্ষেত্রে কখনোই তিনি প্যাসিভ ওয়াচার হিসেবে ছিলেন না, তিনি ছিলেন বরং বলা যেতে পারে একজন সক্রিয় অংশগ্রহণকারী। কখনো সরাসরি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছেন, যুক্ত থেকেছেন, যুদ্ধ করেছেন, আবার কখনো সাংবাদিক হিসেবে রিপোর্ট পাঠিয়েছেন। প্রথম বিশ্বযুদ্ধে রেড ক্রসের হয়ে একজন অ্যাম্বুলেন্স চালক হিসেবে ইতালিতে গিয়েছিলেন, সেখানে মর্টারের আঘাতে গুরুতর জখম হয়েছিলেন। বাড়িতে লেখা চিঠিতে সেদিন তিনি জানিয়েছিলেন দেহে মোট 227 ক্ষত হয়েছে। এই হাসপাতালে ভর্তি থাকাকালীন রেড ক্রসের নার্স অ্যাগনেসের সঙ্গে তার প্রেম হয়। দুজনে বিয়ে করবেন বলে যখন স্থির, তখন অ্যাগনেস চিঠি দিয়ে জানালো তিনি অন্য কারো প্রেমে পড়েছেন। এই যুদ্ধ, প্রেম, প্রত্যাখ্যানের ধারা বিবরণী উঠে এসেছে তার বিভিন্ন লেখার মধ্যে। আজকের লেখাটাও এই যুদ্ধের প্রসঙ্গে খানিকটা বলা যেতে পারে, এবং এই যেটা তার নিজস্ব অনুভূতি, যে আইসবার্গ থিওরি, কিছুটা প্রকাশ হয়। বেশিরভাগটাই যে শুনছে তার মনন দিয়ে জারিত করে নিতে হয়। তোমায় রচেছি আপন মনের মাধুরী মিশায়, ঠিক সেই রকম করে। তাহলে শুরু করছি আজকের গল্প। একজন বয়স্ক মানুষ ব্রিজের ধারে, আর্নেস্ট হেমিংওয়ের একটা গল্প, তার বাংলা করে বললাম। সেই গল্পটা সুন্দর একটা কাব্যিক গল্প। এই গল্পটা আপনাকে কোথাওই পৌঁছে দেবে না, বরং একটা জায়গায় দাঁড়িয়ে ধীরে ধীরে মেল্টিং করে দেবে, গলিয়ে দেবে। একজন বৃদ্ধ মানুষ হাঁটতে হাঁটতে এসে বসল রাস্তার ধারে। তার চোখে স্টিলের ফ্রেমের চশমা, পরনের জামাকাপড়গুলো জীর্ণ, ধুলোয় ভরা। সামনেই নদীর ওপর একটা ব্রিজ, যার ওপর দিয়ে নদীর এপার থেকে ওপার পর্যন্ত যাচ্ছে অনেক ঘোড়া টানা গাড়ি, ট্রাক, পুরুষ, নারী, শিশু। ব্রিজটা পেরিয়েই খাড়া তট বেয়ে টলমল করতে করতে ওপরে উঠছে গাড়িগুলো, তারপর আস্তে আস্তে রওনা দিচ্ছে সামনের রাস্তাটা ধরে। ব্রিজ পার হতে গিয়ে কোনো গাড়ি সমস্যায় পড়লে সৈন্যরা হাত লাগিয়ে ঠেলে তুলতে সাহায্য করছে। এর পাশাপাশি গ্রামের গরিব, চাষ করে খেটে খাওয়া মানুষেরা গোড়ালি পর্যন্ত ধুলো মারিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। কিন্তু এই বৃদ্ধ লোকটি একইভাবে অনেকক্ষণ বসে আছে রাস্তার পাশে। মানুষটা এত ক্লান্ত যে এক পা নড়বার ক্ষমতা নেই কোথাও। আমার দায়িত্ব সবাইকে ব্রিজ পার হতে সাহায্য করা, এবং শত্রুরা কোন দিক থেকে আক্রমণ করতে পারে এসবের নজরদারি করা। এইটুকু পড়ার পর যদি আমরা থামি, তাহলে দেখতে পাবো কি সুন্দর একটা ছবি চোখের সামনে ভেসে উঠল। এবং এই ঘটনাটা যে একটা যুদ্ধের পটভূমিতে, সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তারপর একটু এগুনো যাক। সেসব করে ব্রিজ পেরিয়ে সবে মাত্র এবারে এলাম। এখন আর বেশি গাড়ি নেই, মানুষজনের চলাচলও কমে এসেছে, কিন্তু বৃদ্ধ মানুষটি এখনো ঠায় বসে আছে। তেমনি নড়াচড়ার কোনো নামগন্ধই নেই। কোথা থেকে আসছেন আমি জানতে চাইলাম।
1: সান কার্লোস থেকে,
0: একটু হেসে জবাব দেয় বৃদ্ধ মানুষটি। ওই শহরেই তার জন্ম। নিজের জন্মভূমির নাম বলতে সবারই ভালো লাগে, সেই ভালো লাগার কারণেই তার আনন্দ, আর সেই জন্যেই তার মুখে এক চিলতে হাসি। দেখুন, এই যে হাসিটি কি কারণে তার ব্যাখ্যা ছোট্ট করে দেওয়ার জন্য তার পরের যে পর্বটা, তার মধ্যে রয়েছে অনেক গভীর ক্ষত, গভীর দুঃখ। কিন্তু ওই বিপরীতে যে হাসিটুকু, সেই হাসিটুকু যেন সে কবিতার একটা শব্দের মতো ঝিলিক দিয়ে উঠল। বৃদ্ধটি বলল, সেখানে আমি পশু পাখির দেখাশুনো করতাম। ও আচ্ছা, নিরাসক্ত গলায় আমি জবাব দিলাম। বললাম, ঠিকই, কিন্তু সঠিক বুঝতে পারলাম না মানুষটা কি বলতে চাইল। হ্যাঁ, সে বলে চলল, আমি পশু পাখিগুলোকে দেখভাল করার জন্যেই থেকে গিয়েছিলাম, যদিও আগেই অন্য সবাই গ্রাম ছেড়ে চলে গেছে, আমি সর্বশেষ। আমি সবার শেষে সান কার্লোস থেকে ছেড়ে এলাম। লোকটাকে দেখে কিন্তু কোনো ফার্মার কিংবা রাখাল কিংবা পশু খামারের লোক বলে মনে হচ্ছে না। তার কালো ধুলোমাখা জামা কাপড়, ফ্যাকাশে মুখ আর স্টিল ফ্রেমের চশমা দেখতে দেখতে জিজ্ঞেস করলাম, কি ধরনের পশু পাখি ছিল? অনেক রকম, মাথা ঝাঁকিয়ে জবাব দিল বৃদ্ধ মানুষটি, এখন ওদের ফেলে চলে যেতে হচ্ছে। কথা বলতে বলতেই বারবার তাকাচ্ছি ব্রিজের দিকে, আর এব্রো নদীর ডেল্টাকে আক্রমণ সাজিয়ে শত্রুদের আনাগোনা আছে কিনা তাই নজরে রাখছি। সন্দেহজনক যে কোনো শব্দেই চমকে উঠছি বারবার। যে লোকটি এই গল্পটি বলছে, সে একজন সৈন্য। সে ব্রিজের ওপর দিয়ে লোকজনদের পেরিয়ে যেতে সাহায্য করছে। এবং এই লোকগুলো কেন পেরিয়ে যাচ্ছে তাদের জন্মভূমি ছেড়ে? তার কারণ, বহির দেশের সৈন্যরা আক্রমণ করেছে। এই যে মানুষগুলো যারা নিজেদের জন্মভূমি ছেড়ে এক অনির্দিষ্টের দিকে পাড়ি দিয়েছে, তাদের জীবনের দুঃখ, ক্ষত, বেদনা তারই প্রতিভাত রূপ সমেত, মানে হয়ে, রিপ্রেজেন্টেটিভ হয়ে, প্রতিনিধি হয়ে এই বৃদ্ধ মানুষটি, তার সঙ্গেই কথা বলছেন সেই সৈন্যটি যিনি এই গল্পের রূপকার। গল্পটা কার একটু এখি নিয়ে যাব, তবে তার আগে আর একটা গান, অতুল প্রসাদের গানই শুনবো আজকে, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা রবীন্দ্রনাথের গান শুনি সাধারণত, কিন্তু তার কণ্ঠে অতুল প্রসাদের এই গানটি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজ শোনাচ্ছি আর্নেস্ট হেমিংওয়ের একটি গল্প, এবং এই গল্পটির কথা যখনই বলেছিলাম আগেও যে অদ্ভুত একটা কাব্যিক গল্প এবং অবশ্যই যুদ্ধ বিরোধী একটা গল্প, তো গল্পকার যেভাবে গল্পটাকে বলছেন আমরা সেটাই শুনছি। টুইলিতে ওদিকটায় বেশ কিছুটা সময় কেটে গেল। এদিকে ফিরে এসে দেখি বৃদ্ধ লোকটি তখনও বসে আছে ব্রিজের পাশেই। আমি গিয়ে বসলাম তার পাশে, জিজ্ঞেস করলাম, তা কি কি পশু পাখি ছিল? সে বলল, সব শুদ্ধ তিনটে জন্তু, দুটো ছাগল, একটা বেড়াল আর চারজোড়া পায়রাও ছিল। সেগুলো ফেলেই তো এখন চলে যেতে হচ্ছে, জিজ্ঞাসা করলাম, গোলন্দাজরা আসছে তো, এজন্যই ক্যাপ্টেন বলল গ্রাম ছেড়ে চলে যেতে হবে সবাইকে। বাড়িতে আর কেউ নেই? জিজ্ঞেস করলাম। কথা বলছি ঠিকই, কিন্তু আমার চোখ রয়েছে ব্রিজের ওপারে, যেখানে ঢালু জমি বেয়ে তাড়াহুড়ো করে নামছে শেষ কটা গাড়ি। সে বলল, না। তবু যে পশু পাখিগুলোর কথা সে বলছিল তার সম্বন্ধে বলল, যে পশু পাখিগুলোর কথা বললাম সেগুলোই ছিল আমার। বেড়ালটা নিজেই নিজের খেয়াল রাখতে পারবে জানি, কিন্তু অন্যগুলোর যে কি হবে বুঝতে পারছি না। কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন? আমার কোনো রাজনীতি নেই, জবাব দেয় বৃদ্ধ মানুষটি। আমার বয়স এখন 76, এই বয়সে একটানা 12 কিলোমিটার হেঁটে পর্যন্ত আসতে পেরেছি, আর কোথাও যাওয়ার শক্তি নেই আমার। এই জায়গাটা ভালো না, আমি বললাম, যদি সম্ভব হয় একটু হেঁটে এগিয়ে যান।

ওই রাস্তায় ট্রাক পাবেন, তর্তুসা যাবার রাস্তা সেখান থেকেই এই মোড়টা। একটু বসি, তারপর উঠে যাব। তো ট্রাকগুলো কোথায় যাবে, সে জিজ্ঞাসা করল। আমি বললাম তাকে, বার্সেলোনার দিকে, ওখানে আমার চেনাজোনা কেউ নেই। তবু ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। মানুষটা শূন্য দৃষ্টিতে চেয়ে রইল আমার দিকে, ক্লান্ত, খুব ক্লান্ত সে। তবু নিজের উৎকণ্ঠা ভাগাভাগি করে নিতেই যেন আবার বলল, বেড়ালটা নিজেই নিজের খেয়াল রাখতে পারবে জানি, তাকে নিয়ে কোনো ভাবনা নেই, কিন্তু অন্যগুলো তো আছে। অন্যগুলোর কি হবে বলে মনে হয়? তারাও নিজেদের মতো ঠিক থাকবে দেখবেন, তাই মনে হয় আপনার? না হওয়ার কিছু নেই। আমার দৃষ্টি ওপারের দিকে, দূরের অস্পষ্ট পথটাতে আর কোনো গাড়ি চোখে পড়ছে না, কিন্তু গোলাগুলি কামানের মধ্যেখানে ওরা করবেটা কি? আমাকেই যখন কামানের কথা বলে চলে যেতে বলেছে, সেখানে পাখা পায়রার খাঁচার দরজা খুলে রেখে এসেছিলেন তো। হ্যাঁ, তাহলে ওরা উড়ে যাবে, ওরা না হয় উড়ে যাবে, কিন্তু অন্যগুলো, ওদের কথা এখন না ভাবাই বোধ হয় আমার জন্য ভালো, তাই না? কি জানি, কি জানি কি আছে ওদের কপালে, সে বলল। বিশ্রাম শেষ হলে আপনার উঠে যাওয়াই ভালো, উঠে পড়ুন, আমি তাকে তাগাদা দিই, হাঁটার চেষ্টা করুন, দেরি হলে পরে আর কোনো গাড়ি নাও পেতে পারেন। ধন্যবাদ। এই বলে বৃদ্ধ মানুষটি খালি পায়ে উঠে দাঁড়াল, এপাশ ওপাশ দুলল, কয়েক পা গিয়ে আবার থপ করে ধুলোর মধ্যে মাটিতে বসে পড়ল ক্লান্ত ভঙ্গিতে। আমি তো শুধু পশু পাখিগুলোকে দেখাশুনো করছিলাম। আমার দিকে না তাকিয়ে আপন মনে অবুজের মতো বিড়বিড় করে বলে চলল সে, আমি তো শুধু পশু পাখিগুলোকেই দেখাশুনো করছিলাম, এতে দোষের কি ছিল? কথাগুলো সে আমাকে বলছিল না, এতে তার দোষের কিছু ছিল না। বৃদ্ধটিকে নিয়ে আমি যে কোথায় যাব আমার সে সুযোগ নেই। আজ ইস্টার সানডে, শত্রুপক্ষ গোপনে এগিয়ে আসছে এগরা নদীর তীরে। ধূসর বিবর্ণ দিন, মেঘলা আকাশ, মেঘগুলো নিচু হয়ে ঝুলছে, তাই তাদের প্লেনগুলো আজ ওড়েনি। এইটুকু সৌভাগ্যই বৃদ্ধটির কপালে জুটবে। সেই সঙ্গে এই সত্যটা যে 12 কিলোমিটার পেছনে বেড়ালরা নিজেই নিজেদের খেয়াল রাখছে। বৃদ্ধ লোকটির জীবনে এটাই একমাত্র সান্ত্বনা।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। রাজকে শুনছিলাম আর্নেস্ট হেমিংওয়ের একটি গল্প। যুদ্ধই তার জীবনের লেখার যে প্রেরণা সেটা বলা যেতে পারে। অনেক অসংখ্য ছোট গল্প।